সুরঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। শিল্পী ছিলেন শিপ্রা হালদার। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং।

তিনি নিষ্পাপ তাওহীদ বারত হাও পয়লা হাস্তিও নকশা স্নামজা রিডার রোহিণী আরসি ওয়ান কানপুর পয়লা স্নামজাক মানে সাবিনী চমজাগ আবো 1963 বিশ্ব চমজাক মানে চিচুকুরা চার্চিশনি উত্তর প্রদেশ নি মেরাত কামিব হাসিমপুরনি বেলায় হাসিমপুরনি আমচায় কেমা শিংসাকে তিনি হাই সালন বড় প্রথার চাকমানি সাধনে পালাই যাব নৈসাই চি এবার 2010 বিশ্ব ম্যাঙ্গালুর হায়ুংনি বীরখুংখলাও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসনি ফ্লাইট ক্রাস অংমাবাই খড়কসারা বাচি চার থেকে চিচুকুরা চুকুনি বিশ্ব ভারতনি কচার কান ব্লাস্টিং মিসাইল আমজগুই নাইজাক সাল সেই তিনি সালন হায়ুং বেরামনি বায়োলজিক্যাল ডাইভার্সিটি নে পালাই যাবি তব তাকলাই বিশিনি হিম অংখা এবার কগুম অংখা হায়ুংনি বাগুই কাইসা চং খা ওয়ার্সগুই সামং ক্লাইতাই তংখরনি মানিরগ্ন এবার হায়ুংনি যত মানেখনৈ রগ্ন মথাঙ্গই নারকনানি তাই মথাঙ্গই তরনানি বাগুই বিশি ব্রুম ব্রুম ন মে তালনি নৈচিনে সালমালি সালমারিও বায়োলজিক্যাল ড্রাইভার্সিটি নাই পালাই জাগাই তঙ্গ আবনি নাহার মঙ্কা হায়ুনি যত মাল মাতা তাই তংখরক ন তংখরনি মানিখনি কমা জাগক ন মথাঙ্গই নার

0: রোগ সাউই কাইসা কক্রক সাহিত্য সভা এবা অজাগাও ককলপ তে রিক মুরক বাদাই জাকনানি থাংকুঙ্গ আবনি বাকুই নরক আদ ককরক সুইমুঙ্গ তুমুঙ্গ বাতাইনানি মুসুমকাই ফুনি দাম চারনিশিনি দাম চুকু জরা অমহাই বাতাইমুং নাহার জাকনাই নগেন্দ্র জমাতিয়ানি আবনো পুইলা বিনি বার্থডে সেলিব্রেশন খাই জাকনানি থাঙ্গি
1: আনি আপা তম্ব তিব্রা হাস্তে নি আমসাই বেরেমনি নজরুল জয়ন্তী পালনানি বাকি থাঙ্গি তঙাবো বসকান ও বিসিনি মেটালনি সাল নৈচি দক সাল মারিব আবো অংনাই যতনবাড়ি কমিউনিটি হল করবুক আমসাইও আর ও করবুক আমসাইনি রেসাব মু মশামুং তুমর মানজাগৈ বাতাইবাই নাই তাই আর ও রেক মুং রকনি বাতাই মুংব অংনাই হিনে সেকলাই জাকা হরি তাবো সঙ্গ সেবগো বরকলামানি খনালায়েন হাইকোর্ট অফ ত্রিপুরা ও কিসিসা বুক চাসুক থাই বরক লাংলানি বাকি কয়মংলাই সানজাখা বুক চাসুক থাই ইনখা কাইবা জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আর রিজার্ভনি বাকি কাইনই এস টি রনিবাই কাইনই তাই এস সি রনি বাকি কাইসা অ বুক চা আসুক থাইনি বাকি রুমারি ইনানি নাঙ্গো গসিজাক ইউনিভার্সিটিনি এম এ ইংলিশ তাই কমার্স হোক কম্পিউটার সায়েন্স কয়মংলাই রিমান নাই কয়মংলাই রানি বাকি রেজিস্ট্রেশন ফি নাম আন্ডিজন বাকি 600 এস টি এস সি রানি বাকি 300 উমর নানি নাই গবাং কমারি ন বিসি ব্রেসি কয়মংলাই রানি পাইথাক সালমারি ও বিসি নি জুন তালনি সাল সিথাম সালমারি দ্বারা
0: পেনসিনি বাকাকতে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার বরক লাং জাগি দঙ্গ এবার কয়মংলা ইয়াসাং জাগি দঙ্গ আর বুক জাগি দঙ্গ নুইচি রংমারি নাংনাই ইঞ্জিনিয়ারিং বিএ বিটেক কম্পিউটার সায়েন্স আইটি ইলেকট্রনিক ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন এবার এম সি এ মরখা জাগ দঙ্গ চি জানিসিমি বা ব্রেজি জরা আপনি বাগে ধরক অনলাইন ডে কয়বলাই রহর মান্নাই বিসকাং জুন তালনি বা সাল বা শালমারিনি শারিক নি দাম বাতামে সতী থামসি জরা আপনি বাগে নরক ফি নাংনাই আর রিজার্ভ রকনি বাগে খক থামরা বাচি তাই এস সি এস টি রকনি বাগে নেইরা বাচি তাই বো কাহামকে সাইমানানি বাগে নরক ওয়েবসাইট তো থামি নাই মানে টিপিএসসি ডট ত্রিপুরা ডট গভ ইন
1: আওয়ানিয়া ফতঙ্গ বক্স নগর আইসিডিএস প্রজেক্ট বেবাগৈ বক্স আসুকথাই কাইসিনি ও অঙ্গনাবাদী ওয়ার্কার বাই তাই অঙ্গনাবাদী হেল্পার রতলাংনানি বাকি কয়মংলাই সানজাকা অঙ্গনাবাদী ওয়ার্কারও তঙ কাইবা তাই অঙ্গনাবাদী হেল্পারও তঙ কাইনি অঙ্গনাবাদী ওয়ার্কারনি বাকি রেমারি নানি নাই মাধ্যমিক পাস তাই অঙ্গনাবাদী হেল্পারনি বাকি হাকাই ক্লাস এইট পাস উমর নানি নাই গবাং কমানি ন বিসি ব্রেসিবা বক্স নগর নি বুড়ি রক সিমিন অ বুকস আসুক থাকে কয়মংলাই রেমান নাই হিনি সাকলাই জাকা কয়মংলাই রানি পাইথাক সালমারি ও বিসি নি মেটাল নি সাল থামসি সালমারি নি সারিক নি দামব্রই তামানি জরাও কয়মংলাই রানি বাকি নিকুমাংখা তো দা সিডিপিউ বক্স নগর আইসিডিএস প্রজেক্ট সিপাহী জলা ত্রিপুরা আপনার কারিব স্টেট আয়ুষ মিশন ত্রিপুরাও বেবাগৈ কাইসি ব্রী বক্স আসুকথাই বরক সপনানি কয়মংলাই সানজাখা বক্স আসুকথাই কা মেডিকেল অফিসার হোমিওপ্যাথি ও কাইদক আয়ুর্বেদা ও কাইদক তাই কমিউনিটি হেলথ অফিসারও কাইনাই অ বক্স আসুকথাইনি বাকি রংমারি নানি নাঙ্গ গসিজাক ইউনিভার্সিটিনি বি এইচ এম এস এবাকে বি এ এম এ

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আজ সকাল 11:05 শুনবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত 23তম বিএসএফ ইনভেস্টিচার সেরিমনি এবং রুস্তমজি মেমোরিয়াল লেকচার 2026 সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে, একটু পরেই 7টায় শুনবেন তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি 7:45, আজকের শিল্পী রমা মণ্ডল। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আজকের কবিতা শুনবেন 8:15। এরপরই থাকছে নজরুলগীতির অনুষ্ঠান দোলন চাঁপা, শিল্পী অনুরাধা পড়োয়াল। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা 8:30। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 গানে গানে অনুষ্ঠান। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দেশ ও বন্দনা শুনবেন 10:05। 10:30 শুনবেন পুরাতনী অনুষ্ঠান, অনুষ্ঠানে আজকের শিল্পী সুজয় মুখোপাধ্যায়। 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 এফএম উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। সাহিত্য পাঠের আসর শুনবেন 2:15। আসরে শুনবেন গল্প পদ্ম গোখ্র, পাঠ করবেন সুদীপ্ত চক্রবর্তী। আমি নারী অনুষ্ঠানটি রয়েছে 2:30। এই অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান সুরো মালিকা অনুষ্ঠানে। 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। জীবনের গল্প 5:10 বলবেন হোমিও মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বনাথ পাল। অবকাশ রঞ্জনী অনুষ্ঠান এরপরই, আজ শুনবেন একই ছবির গান, আজকের ছবি নরম গরম, লোকসঙ্গীত 5:45। 6টায় ককবরক অনুষ্ঠান সঞ্জয়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। প্রথমে চোখ রাখব ইতিহাসের পাতায়, দেখে নেব আজকের দিনের ঐতিহাসিক গুরুত্ব। আজ 22শে মে। 1545 সালের আজকের এই দিনে আফগান সম্রাট শের শাহ নিহত হন। ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন 1712 আজকের দিনেই। সাল 1746, রাশিয়া এবং অস্ট্রিয়া সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে। টেমস নদীর তলদেশে ব্ল্যাকওয়েল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় 1797-এর 22শে মে। 1927 সাল, চীনের নানসানে প্রচণ্ড ভূমিকম্পে 2 লক্ষ লোকের প্রাণহানি ঘটে। জার্মানির বার্লিনে ইতালি এবং জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1939-এর আজকের দিনে। সাল 1972, দিনটি ছিল আজকের দিন, সিলনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়। সম্মিলিত জার্মানির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ 1994-এর এই দিনেই। সাল 2004, ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির 17তম

প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন রাজকুমারী এলিজাবেথ, সালটি ছিল 1770। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের প্রতিষ্ঠাতা বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন 1772-এর আজকের দিনেই। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী সুনীতি চৌধুরী ঘোষ জন্মগ্রহণ করেন 1917-এর আজকের দিনেই। সাল 1950, কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্তের জন্ম হয়। আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন জাপানের সম্রাট গো রেজেই, সালটি ছিল 1157। ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী ভিক্টর হুগো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1885-এর আজকের দিনেই। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র ইতিহাসবিদ চিদানন্দ দাশগুপ্ত মৃত্যুবরণ করেন 2011-এর আজকের দিনেই। শুনলেন আজকের দিনের ইতিহাস।

আজ 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য পৃথিবীতে সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ভিন্নতার সমাহারই হল জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা যায়, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য হল একই প্রজাতির অন্তর্গত জীবদের জিনগত বৈশিষ্ট্যের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাই। কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের এবং প্রাণীর সংখ্যার উপস্থিতি এবং বৈচিত্র্যকেই বলে প্রজাতিগত বৈচিত্র্য। বনভূমি, নদী, মরুভূমি বা জলাভূমির মতো বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ বা বাস্তুতন্ত্রের ভিন্নতা হল বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন ওয়াল্টার জি রোজেন 1985 সালে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জাতীয় জীব বৈচিত্র্য ফোরামের পরিকল্পনাকালে এই শব্দটি ব্যবহার করেছিলেন। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং জীব বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। বর্তমানে জীব বৈচিত্র্য নানান কারণে হুমকির সম্মুখীন। এগুলোর মধ্যে অন্যতম হল বন উজাড় করে দেওয়া। এর ফলে অনেক প্রজাতির প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হচ্ছে।

প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারও অনেক প্রজাতিকে বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে অনেক প্রজাতি তাদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে, নতুন পরিবেশে টিকে থাকার জন্য তাদের সংগ্রাম করতে হচ্ছে। সাগর মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত মারাত্মক হুমকি। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালনের মাধ্যমে বিশ্বব্যাপী জীববৈচিত্র্য রক্ষার জন্য সাধারণ জনগণ থেকে শুরু করে নীতি নির্ধারক পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এর জন্য নানান কর্মসূচি কার্যক্রম আয়োজন করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সেমিনার কর্মশালা, সচেতনতামূলক প্রচারণা, বৃক্ষরোপণ অভিযান, বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প, শিক্ষামূলক কর্মসূচি ইত্যাদি। এই জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। যেমন প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে হবে, পরিবেশ দূষণ কমাতে হবে, তাহলে এর প্রভাব হবে সুদূর প্রসারী। আমাদের এই পৃথিবী হবে আরও সুন্দর, আরও নির্মল।

আকাশবাণী হল বিশ্বের অন্যতম বৃহৎ রেডিও নেটওয়ার্ক। 1936 সালে অল ইন্ডিয়া রেডিও নামে যাত্রা শুরু করে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রসার ভারতীর একটি বিভাগ হিসেবে পরিচালিত হয়। ভারতে রেডিও সম্প্রচারের প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল 1923 সালে রেডিও ক্লাব অব বোম্বের হাত ধরে। 1930 সালে ব্রিটিশ সরকার সম্প্রচার ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস প্রতিষ্ঠা করে। 1936 সালে সরকারিভাবে এর নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। 1957 সালে মহীশূরের অধ্যাপক এম ভি গোপালস্বামী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এর সংস্কৃত নাম আকাশবাণী গ্রহণ করা হয়। ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 132টিরও বেশি আঞ্চলিক চ্যানেল রয়েছে। আকাশবাণী শত শত ভাষা এবং উপভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে, যার মাধ্যমে ভারতের বিশাল বৈচিত্র্যময় সংস্কৃতি এবং লোকশিল্প প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। ভারতের সংসদ অধিবেশন চলাকালীন বিশেষ বুলেটিন সহ দেশ বিদেশের নির্ভুল নির্ভরযোগ্য খবর পরিবেশনে আকাশবাণী এক বিশ্বস্ত মাধ্যম। এছাড়াও রয়েছে সংবাদ, নাটক, শাস্ত্রীয় সঙ্গীত, যুববাণীর মতো তারুণ্যের অনুষ্ঠান, স্বাস্থ্য, কৃষি বিষয়ক নানান তথ্য পরিবেশিত হয় আকাশবাণীর মাধ্যমে।

শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন নির্মলা মিশ্র। এবারে ভারত সরকারের সংখ্যালঘু কল্যাণ মঞ্চক সম্পর্কে কিছু কথা। ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক দেশের ছটি বিজ্ঞাপিত সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে। এর মধ্যে প্রধান উদ্যোগগুলো হচ্ছে প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম PMJVK, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্কুল, হোস্টেল, কলেজ, হাসপাতাল এবং দক্ষতার কেন্দ্রগুলির মতো সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো তৈরি করাই হচ্ছে এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধন PM বিকাশ, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং ঐতিহ্যবাহী কারিগরদের সহায়তার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক ক্ষমতায়ন। বিভিন্ন সরকারি প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অন্তত 15% লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে তাদের জন্য উন্নয়নমূলক সুবিধা নিশ্চিত করা, এটা হচ্ছে 15 দফা কর্মসূচি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। এছাড়াও শিক্ষাক্ষেত্রে সহায়তার জন্য সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ, মেক ইন ইন্ডিয়ার মতো বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। এবারে আজকের স্বাস্থ্য তথ্য। আজকের বিষয় স্নোরিং বা নাক ডাকা। হল ঘুমের সময় সশব্দ শ্বাস প্রশ্বাসের শব্দ যা গলার শিথিল টিস্যুগুলোর কম্পনের ফলে উৎপন্ন হয়। ঘরে যদি কেউ নাক ডাকা ডেকে ঘুমোন তাহলে সঙ্গী পরিবারের সদস্যদের সত্যি খুবই অসুবিধা এবং বিরক্তিকর লাগে। আজ বলবো এ থেকে পরিত্রাণ, এর কারণ এই প্রসঙ্গে। বেশ কয়েকটি নাক ডাকার কারণ রয়েছে, যেমন অ্যালার্জি, সাইনাস সংক্রমণ অথবা নাকের পলিপের কারণে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে। গলা এবং জিহ্বার পেশিতে শক্তি কমে যাওয়ার ফলে শ্বাসনালী ভেঙে যেতে পারে, যার ফলে স্বাভাবিক বায়ুপ্রবাহ ব্যাহত হতে পারে। স্থূলতা বা অতিরিক্ত ওজন বিশেষ করে ঘাড়ের চারপাশে থাকলে শ্বাসনালী সংকুচিত হতে পারে। আবার কিছু ঘুমানোর ভঙ্গি, যেমন চিত হয়ে শোয়া, এতে জিভা এবং নরম তালু পেছনের দিকে সরে যেতে পারে, যার ফলে বায়ুপ্রবাহ সীমিত হতে পারে। অ্যালকোহল সেবন নাক ডাকার ঝুঁকি বাড়ায়। আবার বয়স হয়ে গেলেও গলার পেশি শিথিল হয়ে যায়, তাতেও নাক ডাকতে পারে। টনসিল বেড়ে যাওয়া, এটাও একটা কারণ হতে পারে। যদি নাক ডাকা ঘন ঘন জোরে হয় অথবা দম বন্ধ হয়ে যায়, হাঁপাতে থাকে অথবা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার জীবনধারার পরিবর্তন অবশ্যই করতে হবে। স্থূলতা যদি একটি কারণ হয় নাক ডাকার, তবে ওজন আপনাকে কমাতে হবে। ঘুমানোর আগে অ্যালকোহল এবং ঘুমের ওষুধ এড়িয়ে চলুন। রোগীদের যারা নাক ডাকেন তাদের চিত হয়ে না শুয়ে
এক পাশে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। নিয়মিত ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার রুটিন অনুসরণ করলে ঘুমের মান উন্নত হতে পারে। যদি অ্যালার্জির কারণে নাক বন্ধ

অসুস্থ থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খাবেন। মাঝে মধ্যে নাক ডাকা সাধারণত ক্ষতিকর নয়, তবে ক্রমাগত এবং জোরে নাক ডাকা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ নির্দেশ করে, যা হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই যদি নাক ডাকা অতিরিক্ত হয় এবং সেটা প্রত্যেক দিনই দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। শুনলেন আজকের স্বাস্থ্য তথ্য, প্রসঙ্গ ছিল নাক ডাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজ সকালের নির্ধারিত সময় প্রায় শেষ, বিদায় নিব এখান থেকেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডাউলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPLের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডাউলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে ভারতে এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ইতালি সহ 5 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এবছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যয় সাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজফফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে।

0: তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিনটনের কলকাতা সফরের প্রায় 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিব কলকাতা সফর করবেন।
1: There's a lot to work on with India. They're a great ally, a great partner. We do a lot of good work with them. And so this is an important trip. I'm glad we're able to do it because I think there'll be a lot for us to talk about. And we'll also meet with the Quad there, which is important. Something, I think my first meeting as Secretary of State was with the Quad. So I believe like I went, I got sworn in, I did the thing in the lobby, and then I went right upstairs and that was my first meeting. And I'm glad we're able to do it now in India. And we're going to do one later in the year as well.
0: ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার গতকাল ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি গুলিচালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখে শিবপুরে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন 4 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত 2024 সালে ভারতের উদ্যোগে IBCA গঠিত হয়। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার ও পুমা সংরক্ষণের আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এর লক্ষ্য। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, প্রকৃত সংরক্ষণ শুরু হয় তৃণমূল স্তর থেকে। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় তিনি বলেন, জীব বৈচিত্র্য রক্ষা শুধু আন্তর্জাতিক অঙ্গীকার নয়, আঞ্চলিক ও স্থানীয় সংস্থাগুলি, জনগোষ্ঠী এবং সরকারেরও দায়িত্ব। এবছরের থিম অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট স্থানীয় উদ্যোগকে আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, দেশ এবং তৃণমূল স্তরে যারা সংরক্ষণে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান দিয়েছে এবং এদের কাজ মন কি বাতের মতো প্ল্যাটফর্মে জাতীয় গুরুত্ব পেয়েছে। এবছরের কান চলচ্চিত্র উৎসবে গতকাল প্রথমবারের মতো AI বা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত হেল গ্রাইন্ড নামের একটি ছবি প্রদর্শিত হয়েছে। প্রায় $500,000 ব্যয়ে নির্মিত 95 মিনিটের এই সায়েন্স ফিকশনটি তৈরি করতে 15 জনের একটি দলের মাত্র 14 দিন লেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থিত স্টার্টআপ সংস্থা হিক্সফিল্ড AI এটিকে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য AI চলচ্চিত্র হিসেবে দাবি করেছে। ছবিটি দেবতা ও দানবদের নিয়ে তৈরি একটি ফ্যান্টাসি অ্যাকশন জনরের ছবি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC 2026-27 পর্যটন মৌসুমের জন্য উন্নত গোল্ডেন চ্যারিয়ট লাক্সারি ট্রেন চালুর ঘোষণা করেছে। এক বিবৃতিতে IRCTC জানিয়েছে, দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের জন্য পরিচিত গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটি ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এক নতুন রূপে ফিরে এসেছে। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঠানকোটের বাসিন্দা বলজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি পাঠানকোট জম্মু 44 নম্বর জাতীয় সড়কের কাছে ইন্টারনেট সংযুক্ত CCTV ক্যামেরা বসিয়ে সেনা ও আধাসামরিক বাহিনীর গতিবিধি লাইভ ফিডের মাধ্যমে পাকিস্তানের ISI হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিলেন। পাঠানকোট SSP দলজিন্দর সিং ভিল্লো জানিয়েছেন, আরও 3 জন সহযোগীর খোঁজ চলছে। এদের মধ্যে একজন স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা দিচ্ছিল আর 2 জন বিদেশে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল। তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে। রাজ্যের বান্দা জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা 5 দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকলো। অন্যদিকে বুন্দেলখণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে

গেছে। লখনৌতে চলতি মৌসুমে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল গতকাল প্রথমবার ISL চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় কোনো ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে IPL এর ম্যাচে চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠালে চেন্নাই এর সামনে জয়ের জন্য 221 রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজ ও কাগিসোরাবাদের উজ্জীবিত বোলিংয়ের চেন্নাই 13 ওভার 4 বলে 140 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এক প্রতীকী ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। বন্দে মাতরম সঙ্গীতের পর সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের সূচনা করেন অলিম্পিয়ান জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। এছাড়াও ছিলেন আকাশবাণী আগরতলার প্রধান জে বি চড়কপল্লী সহ অন্যান্য আধিকারিক, কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এই দিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তনয় ভৌমিক, দ্বিতীয় পলাশ দেবনাথ এবং তৃতীয় অর্চনা বণিক। তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ 9 দশকের গৌরবময় পথ চলা, জনসেবামূলক সম্প্রচার এবং শ্রোতাদের সঙ্গে নিবিড় সম্পর্ককে স্মরণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। গতকাল লিম্বুছড়াই কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, চা শিল্পের সঙ্গে যুক্ত সম্প্রদায়গুলিকে আজ সম্মান জানানোর দিন। এবছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলিকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। রাজ্যপাল রাজ্যের চা শ্রমিক পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আয়ুষ্মান ভারত প্রভৃতি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেসের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি ভারত সফরে এসেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের রাজ্যমন্ত্রী অজয় তামাক। উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল নিয়ে সাইপ্রাসের রাষ্ট্রপতি প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন। পরে তিনি মুম্বাইও পরিদর্শনে যাবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। গতকাল নরসিংগড় স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তুলতে নানা বাস্তব ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ সেবাপরায়ণ, মানবিক এক শক্তিশালী আরক্ষা বাহিনী গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল পাসিং আউট হওয়া কনস্টেবলদের 476 জনের মধ্যে 318 জনই মহিলা, যা রাজ্যের গর্বের বিষয়। তিনি আরও বলেন, রাজ্য সরকার আরক্ষা বাহিনীতে আরও 1134 জন নিয়োগ করবে। আজ দুপুর 2:30 ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা tvjee.tripura.gov.in বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের কমন মেরিট পজিশন দেখতে পারবে। বিস্তারিত ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। ইন্ডিয়ান সুপার লীগ অর্থাৎ ISL এ প্রথমবারের মতো চ্যাম্পিয়নের খেতাব পেল কলকাতার বড় দল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। গতকাল কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে লীগের শেষ ম্যাচে ইস্ট বেঙ্গল 2-1 ইন্টার কাশি দলকে হারিয়ে দেয়। এর ফলে 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্ট বেঙ্গল খেতাব নিশ্চিত করে। আসলে 13 ম্যাচে 26 পয়েন্ট পেলেও মোহনবাগান সুপার জায়েন্ট গোল পার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117-800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ রাজ্যের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 5.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55 মিনিটে।

বীরভূম কলা ও বন লামসোকা কেন্দ্র নি লাহার কামং তৈ লাহার কত নাইকুন মন্ত্রী অজয় তামাত কচক বেড়াম নি বদল দল সানক তৈ সাইপ্রাস নি রাষ্ট্রপক্র কুইলা ভারত বেড়াইমা ও ফাইকা উলব মুম্বাই বেড়াইনানি কব তঙ্গো আকাশবাণী ফিল চুকুচি পুমানর গৈ তিনি আগরতলা ও কাইসা ম্যারাথন এবং ওয়াকাথন যোগাল জাখা বন্দে মাতরম রুচাপনি উলক খরাং বানানারই ম্যারাথন চেঙ্গেরেখা অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী আপনার পারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি বক্রক যে বিচারক পলি নখবই জুদা জুদা অফিসারক তৈ সেবক রক্ন খবই জুদা জুদা মথানি আদম রক মান জাখা বাতাইলাইমাবো পইলা অংখা তনয় ভূমিক উলনৈয় পলাশ দেবনাথ দেই উলথাম অর্চনা বণিক বরফিয়াগ উল সকা গ্যাফারি রাজাখা খুরজা থাইকলায়ো বিশি কদকমা ফিল চুকুচি রময় বরন্তে লুকু হামক্রাই আওয়াইমাতে রেডিও খানানাই রক বাই কুচুক হালক মৈতু নারকনা বাগৈ অপান্দা যোগাল জাখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু ত্রিপুরা ও চাষ নামফর হামক্রায় হুকবার রঙ কতর চারই নাইমানী তাই স্নামানী কক্সাপ্তি শাখা মিয়া লেম্বু ছড়া হুকবার রঙ কতর হায়ুং বেরামী চা সাল পালাইমানো রুগে সংসারজাক পান্ডব অ কক্সাপ্ন নারেখা হাস্তেফা হাস্তেনি চা নি তাং সামুবাই গদাল জাক মুকুং রকনি বাগৈ প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নক আয়ুষ্মান ভারত আকর তাংগু তাংনি সেবলনা চা তাং সামুবাই গদাল জাক মুকুংনি চেরাই রকনি বাগৈ কস্তুরবা গান্ধী রঙক নবোদয় রঙক একলব্য রঙক শেফ রমানী শাখাব ফান বক্সিনকা কেরং রায়দা খাতি নারকনা ও হাপাং হাস্তিনী নাইমাথাং বাহিনী ন খাপলগ সামন তাঙানি ফান রেখা হানি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া নরসিংহনি কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমি থংখলা ও ফিল চুকুচিসা তৈ চুকুচিনি ব্যাসনি খড়ক রীড়া স্নেহিত পুলিশ কনস্টেবল নি পাসিং আউট তের পান্ডব অকক নশাকাব মন্ত্রী অক্রা তৈ বসাকা পাসিং আউট নাই কনস্টেবল রকনি বিশিঙ্গ খড়ক থামরা চিচার বুড়ি কনস্টেবল তঙ্গো আবো হাস্তিনী বাগৈ কুমচুক জাক নাইক তিনি দিবর দাম নেতাময় সতি থামচি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমচক মুনি অংখারি সাকলাই জাগানো ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নি বখাক্তাই সাজাখা আমচক মুং দুনাই রক টিবি জেইই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন বোর্ড নি অ অফিসিয়াল ওয়েবসাইট ও থাঙ্গাই বরক নি কমন মেরিট পজিশন নাই মানানো তাই বখাহামকে অংখারি ন নাইনাবো আমচক মুং দুনাই রক বরক নি বাই থাঙ্গনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আইডি বাই পাসওয়ার্ড লগ ইন খাই নাইনানি নাঙ্গানো হুকবার তৈ হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবার থাইরে মুংবাংগনা চামুং নাইমথাং ক্রাক খাইনা তৈ রাশাই রাশাই হুকবার খাইনাই রকনি লাংমাও হামক্রাই গনাং সলাই মুং তুবো মুং নিশেবাই ভারত হায়ুনি বসকাঙ্গ কতাল কাইসা মডেল অংখা রুমো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিন চামুং তৈ হুকবার মথা এগ্রিকুলা মডেল ইয়াফার্মা বাই খা তং থাকি হুকবার মন্ত্রী সাকা ও বরম কতাল ভারতনি বাগৈ তংমা বরমনি মারি ব সাকা হায়ুনি হাকতরক ভারতনি রায়দা লুকু হামক্রাই রোজাক সামু বুতাং বরফনি বিশং তৈ নাই বটাই বসাকা অ সাকা থাকতনি হুকবার খাইনাই রক বরফনি তাংমুনি কথাং ফুলুক মারি ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস ইবুলা মানজা খাকতর রকনি বেড়াইনা ফাইনাই রকনি বাগৈ আলাইদা দাগিমুং সাকলাইখা দাগিমুঙ্গ সাজাখা কঙ্গো উগান্ডা তৈ দক্ষিণ সুদাননি বেড়াইনা বেড়াইয়ী ফাইনাই রকনি বিশিং কেব তংমুং কুলুং বক্রক সামা মেকরেং সামানুখবৈ গবাংমা গবানা মুচুমা আকরক অংমানুকজাখে সাক নাইনাইনি আরো থাংনানি ককবিটি রেজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি ও তালনি থামচিসা সালমারি ককতিশালনি ফুং দামচিসাব আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতৈ হাকতরতে বুই হাকতরনি লোকরক বাই ককলাম সালায়ানো অব অঙ্গানে মন কি বাতনি ফিল সারা থামচি ব্রী বেরামী পান্ডা মন্ত্রীবক্রক লোকরক নবরকনি ওয়ানসুকমা খাকামানি কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লোকরকনি ওয়ানসক মুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি ইন্ডিয়ান সুপার লীগক পইলা চ্যাম্পিয়ন অংখা কলকাতানি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব বদল মিয়া কলকাতানি কিশোর ভারতী থংখলা ও লীগ নি পাই থাক ম্যাচ ইস্ট বেঙ্গল নৈ সা গোল নি ফেলবাই ইন্টার কাশি বদল ন ম্যাচ এনখা আবাই ম্যাচ চি থাম নৈ চিত পয়েন্ট বাই গোল নি ফেলাই মুগ বসকাঙ্গি থামা বাই ইস্ট বেঙ্গল কুপ্লাই অংখা কাবুক নবার দিবানি ককতুমা
নবাত্তিবানী সিগাংবাড়িয়ানী ককটুমাও সৈমান জাকা তিনি চুমুই কিজা কবজাক তঙ্গানো কিজা সত্তায় ফেরাঙ্কি বাতিল বাউইমানো সালি সাকালি তুমারি থামজিবা ডিগ্রি তে খামানী তুমারি নৈজিদক ডিগ্রি সেলসিয়াস নিয়ে গানাগিনি তঙ্গানো তিনি আইচুক খামানী তুমারি তঙ্গানী নৈজিদক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ফোনী দাম বাজারা বাতিল বাখা বা দশমিক চার মিলিমিটার ককব্রপাই ককটুমা পরিমং তাবক জড়াতে অরণ্য পাইখা উনি ককটুমা আওয়াই ইঙ্গানোর সানজা দাম চিনি দামই

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। অনুষ্ঠানে আজকের শিল্পী রমা মণ্ডল।

গীতালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন রমা মণ্ডল। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

0: নমস্কার, আমার নাম গঙ্গারানী ভৌমিক। আমি বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে পাঠরত বাণিজ্য বিভাগের একজন ছাত্রী। আজকে আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতাটি পাঠ করে শোনাব। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশে ডাকে, মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা, প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমার ওই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সংবর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। ধন্যবাদ।
1: আজকের কবিতা অনুষ্ঠানে শুনলেন কবিতা আবৃত্তি। আবৃত্তি করলেন বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী গঙ্গারানী ভৌমিক। এখন শুনবেন নজরুল গীতি দোলন চাপা অনুষ্ঠানে।

0: দোলন চাপা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। শিল্পী ছিলেন অনুরাধা পড়োয়াল। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশনায় ধানসিঁড়ি সাংস্কৃতিক সংস্থার ছোট্ট বন্ধুরা।
1: নমস্কার, আজ আমরা ধানসিঁড়ির পক্ষ থেকে শিশু মেলা অনুষ্ঠানে উপস্থাপন করছি। প্রথমে সমস্ত শ্রোতাদের জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের বন্ধুরা কবিতা ও গান ও গল্প অনুষ্ঠানটি সাজিয়ে তুলছে। প্রথমে আমি দেবাঞ্জন একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। এরপর একে একে আমাদের বন্ধুরা কবিতা ও নানান ধরনের অনুষ্ঠান উপস্থাপন করবে।

0: এবার আমাদের ছোট্ট বন্ধু মহুয়া দত্ত আমাদের আবৃত্তি করে শোনাবে।
1: নমস্কার, ইয়েদের ইতিবৃত্ত কবি ভবানী প্রসাদ মজুমদার। হিমালয় হিমালয় উত্তরে চুরু, শ্বেতা নাকি থাকে এক থুথুরে বুরু। বুরু নয় বুরু নয় ইয়েতির দাদু, এই আছে এই নেই জানে জোর জাদু। জাদু নয় দাদু নয় ইয়েতির মামা, মাঝরাতে বড় ফেতে দেয় রোজ হামা। হামা নয় মামা নয় ইয়েতির কাকা, চুলগুলো কাঁচা তার গোফদারি পাকা। পাকা নয় কাকা নয় ইয়েতির বাবা, কেউ বলে শিং আছে কেউ বলে থাবা। থাবা নয় বাবা নয় ইয়েতির দাদা, শরীরের মতো তার মনটাও সাদা। সাদা নয় দাদা নয় ইয়েতি সে নিজে খা।

0: ফায়দায় নাচে গায়, জোছনায় ভিজে সুখী কাঁদে দুঃখে হেসে, দেয় ডিগ বাজে তার সাথে যোগ দিতে আছো কেউ রাজি। এবারের কবিতা আমার ইয়েতির ঐতিহাসিক জলসা, কবি ভবানী প্রসাদ মজুমদার। তিন দিন তিন রাত গাইলে ঠিস পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেড়ে কেটে ধিন, তপলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, বেহালা বাজিয়েছিল হিউ অ্যাংসাম। সারে গামা পাধানেসা হারমোনিয়াম, সুলতানা রেজি আর ঝড়ে ছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে সতেরশো করতাল খোল। জলসাতে ছিল আর মজার জিনিস, সব কিছু লিখে গেছেন ম্যাগাজিনিস। নমস্কার।
1: আমাদের বন্ধু মহুয়া খুব সুন্দর করে পরপর দুটি কবিতা আবৃত্তি করে শোনাইয়েছে। এখন আমাদের বন্ধু আরবার রায়হান আবৃত্তি করে শোনাবে।
2: নমস্কার। স্বাধীনতার সুখ, কবি রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এবার আমার দ্বিতীয় কবিতা রাজা আর সেপাই, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। সেপাই এসে যেই দাঁড়ালো রাজা বললেন সেলাম। সেপাই বলল হঠাৎ যেন বিড়ির গন্ধ পেলাম। রাজা বললেন রাম রাম বিড়ি তো নয় মূলো। সেপাই বলল গুঁফের ডোগায় জমছে কেন ধুলো। রাজা বললেন কমলা আপেল আনবো কয়েক ঝুড়ি। সেপাই বলল কোথায় আমার পেঁয়াজ লঙ্কা মুড়ি। রাজা বললেন বসুন আগে এই যে সিংহাসন। সেপাই বলল নোংরা ওটা মাছিতে ভন ভন। রাজা বললেন মাছি কোথায় ওগুলো সব পাখি। সেপাই বলল কাজে কর্মে দিচ্ছ খুবই ফাঁকি। রাজা বললেন নাচার হুজুর দেখাচ্ছি পাতুলে, কত বড় ফোসকা আমার জুতো দিন না খুলে। এবার আমার তৃতীয় কবিতা সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম্বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবা রাত্র।

0: বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র।
1: এবার আমাদের এখন আমাদের আবৃত্তি করে শুনিয়েছে আবরার রায়হান। এখন আমাদের আবৃত্তি করে শোনাবে অনুভব পাল।
2: নমস্কার, ঠিকানা কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনোনি, খগেনকে তো চিনো? শ্যাম বাচ্চি খগনেরই মামা শ্বশুর যেন, শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুঁড়তো তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মীদাদা ঠিকানা তার একটু জেনে এসো, ঠিকানা চাও বলছি শুনো, আমরা তলার মুরে তিন মুখে তিন রাস্তা গেছে, তারই একটা ধরে, চলবে সিদে নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাইয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গুলক ধাঁধার মতো, তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মুচোর মেরে ফিরবে আবার বাইয়ের দিকে তিনটি গলি ছেড়ে, তবে আবার পড়বে এসে আমরা তলার মুরে, তারপরে যাও যেথায় খুশি জ্বালিও না কো মুরে। এবার আমার দ্বিতীয় কবিতা দেশলাই কাঠি, সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন দুলস্থল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিবিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খার করে, তবুও অবজ্ঞা করবে আমাদের, মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একেবারে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্থনাদ, আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বুঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে, আমরা বারবার জুড়ে নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার।
1: এখন আমাদের অনুভব খুব সুন্দর করে দুটি আবৃত্তি করে শুনিয়েছে, এখন গান শোনাবে মহুয়া।

এখন আমাদের বন্ধু মহুয়া খুব সুন্দর করে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছে। এখন আমি দেবাঞ্জন একটি কবিতা আবৃত্তি করব। মায়াতরু, কবি অশোক বিজয় রাহা। এক যে ছিল গাছ, সন্ধে হলে দু হাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। বৃষ্টি হলে আসত আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সে ভালুক গেল, কোথায় বা সে গাছ। মুকুট হয়ে ছাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছাতে কাণ্ড হতো কি যে, ভেবে পায়নি নিজে। সকাল হলো যে একটিও গাছ নেই, কেবল দেখি পড়ে আছে ছিকির মিকির আলোর রূপালি এক ছালোর। এবারের আমার দ্বিতীয় কবিতা গোঁফচুরি, কবি সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন ঘুষ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্দি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানিতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাই কি হয় সত্যি, গোফ জোড়া তো তেমনি আছে কমে নিয়ে এক রত্তি। সবাই তারে বুঝিয়ে দিল সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি কখনো তো হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারোর কথার ধার ধারিনে সব বেটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই, এ না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এ বাজরগুলোর

মাথায় খালি গোবর, গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোব ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারোর কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা। এখন আমি আপনাদের একটি গল্প করে শোনাব। বিদূষক, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাঞ্চি রাজা কর্ণার জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী। চন্দন, হাতির দাঁত আর সোনা মানে বোঝাই করা হলো হাতির পিঠে। দেশে ফেরবার পথে বলেশ্বরী মন্দির রক্তে ভাসিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে রাজা চলেছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার মন্ত্রীকে বলল, চলো দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললেন, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা তখন বুক ফুলিয়ে বলল, কর্ণাটের জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। তখনই বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে আবারও ফিরে আসলেন, তখনও ছেলেরা খেলা করছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাবা ছুটে এলো, বলল, ওরা তো অভূত, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এ গ্রামকে এমন শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এ বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যাবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গায়ে কারোর মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললেন, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললেন, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি কাটতেও পারিনি, বিধাতার প্রসাদে আমি কেবল হাসাতে পারি। মহারাজ, আপনার সভায় থাকলে আমি কোনোদিন হাসতে ভুলে যাব। নমস্কার। আমার গল্প পাঠের পরে মহুয়া আবার একটি ছড়ার গান আমাদের শোনাবে।

0: না। এখন আমাদের বন্ধু অনুভব আবারও একটি কবিতা আবৃত্তি করে শোনাবে।
1: নমস্কার, সুচিকিৎসা, কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জুলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যামু, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামু, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে দিয়ে সাবধানেতে থাকুক, আইসব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখব এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারি, সর্দি হলোই এমন তর, ধন্য ডাক্তারি। নমস্কার।

মহাকাব্যের পরে আমি আরেকটি কবিতা করছি, ভুতুড়ে ভুতুড়ে কর্চা, কবি গৌরাঙ্গ ভৌমিক। ইন্নি ভূতরে বিন্নি ভূতরে চক্ষু মেলে চা, তিনটে চড়ুই ডিম পেড়েছে কর মরিয়ে খা। তিনটে ডিমে সবুজ বরণ খেলে চক্ষু ঘোরে, ফুরুত করে পৌঁছে যাবে রাসবিহারীর মোড়ে। রাসবিহারীর মোড়ে গেলে পাবে তোদের খিদে, রান্না হচ্ছে দেখতে পাবি সুলতানের মসজিদে। ডাইনে বায়ে দুদিকে দুই ভূতের রাজার বাড়ি, মধ্যিখানে অলিক সেপাই খোড়ার তরবারি। ভয় পাবি না একটু তোরা আত্মীয় তো সবাই, কেউ বা খুড়ো কেউ বা জ্যাঠা কেউ বা মেষমশাই। সেদিন কি ঘটেছিল বলছি তবে শোনো, শহর দেখতে এসেছিল খ্যাংরাবতের বোন। দুইটি চক্ষু খোলা রেখে দুইটি চক্ষু বুঝে, ঠুকলো গিয়ে সাহেব বাড়ি দারুণ সেজে গুজে। ঠুকেই দেখে 250 ফুট বারান্দার চত্বরে, লিকলিকে পা নেড়ে চেড়ে ফুতের নৃত্য করে। তাকে দেখে কেউ বা হলো সাহেব সুবুর পিসি, কেউ বা হলো কুলুঙ্গিতি রং বেরঙের শিশি। কেউ বা বলো কেউ বা হলো টেবিল চেয়ার, কেউ বা হলো সোফা, কেউ বা পুরো সাহেব সেজে গল্প জুড়ল তোফা। হুচট খেয়ে ব্যম্মদত্তি বলল আমায় বাঁচা, মৌলভীভূত বলল একটু মালিশ করবো চাচা। দুই ভূতে ভাব জমে উঠতে ব্যথা হলো দূর, ধোয়ার বুকের ধোয়ার মতো বুকের মধ্যে উঠলো জেগে সুর। জানা জানি চেনা চেনে যেই না হলো ধীরে, ভূতের বাড়ির ভূতগুলো সব শরীর পেল ফিরে। আজকের এ শিশু মেলার অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করলাম।

এতক্ষণ শুনলেন শিশুদের জন্যে প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশনায় ছিল ধানসিঁড়ি সাংস্কৃতিক সংস্থার ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে রাতে ঘুমোবার আগে ঘরের সব কিছু দেখে নেবেন। ঘরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ঘুমোবেন। বৈদ্যুতিক কুকার বন্ধ কিনা দেখে নেবেন। ওয়াশিং মেশিনের সুইচ খোলা রাখবেন না। রুম হিটার বন্ধ রাখবেন। মোমবাতি, বিড়ি, সিগারেট ভালো করে নিভিয়ে দেবেন।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠান। গানে গানে অনুষ্ঠানের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের প্রথম গান জোড়ি নাম্বার ওয়ান ছবি থেকে। গানটি গেয়েছেন সোনু নিগম এবং সুনিধি চৌহান।

শুনলেন কৃষ থ্রি ছবির গান। শিল্পীরা ছিলেন জুবিন গার্গ এবং আলিশা চিনয়। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন হেমলতার কণ্ঠে, ছবি আঁখি ওকে ঝড়ো খোসে।

এবারের গান অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈতকণ্ঠে, ছবি কুলি নম্বর 1।

শুনলেন বাজিরাও মস্তানি ছবির গান। গানটি গিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং সহশিল্পীরা। আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠানে বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন সুনিধি চৌহান এবং জুবিন নাটিয়ালের কণ্ঠে, ছবি ফিতুর।

শুনলেন ফিতর ছবির গান। এবারের গানটি শুনুন ছপাক ছবি থেকে। গানটির শিল্পী অরিজিৎ সিং।

0: ছপাক ছবির গান শুনলেন, শিল্পী ছিলেন অরিজিৎ সিং। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, গ্র্যান্ড মাস্তি ছবি থেকে। গানটি গিয়েছেন মিকা সিং।
1: চাশনি হ্যাঁ তো চাশনি

গানটি শুনলেন কাপুর অ্যান্ড সন্স ছবি থেকে, গেয়েছেন তানিষ্ক বাগচি, অরিজিৎ সিং এবং আশিস কৌর। গানে গানে অনুষ্ঠানের সবশেষ গান প্রেম রতন ধন পায়ো ছবি থেকে, শিল্পী পলক মুচ্ছল।

পলক মুচ্ছলের গাওয়া এই গানটি দিয়ে শেষ হল আজকের গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দেশাত্মবোধক গান। দেশবন্দনা অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে পুরাতনী অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকের শিল্পী সুজয় মুখোপাধ্যায়।

পুরাতনী অনুষ্ঠানে শুনছেন বাংলা গান, রাগাশ্রয়ী বাংলা গান, শিল্পী সুজয় মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রাগ প্রধান বাংলা গান। শিল্পী ছিলেন সুজয় মুখোপাধ্যায়। পুরাতনী অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: the end of the 23rd investiture ceremony of the Border Security Force. And well, the last two items, the national song and the national anthem. And with that, we see.
1: এতক্ষণ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহের গৌরবময় উপস্থিতিতে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত 23তম বিএসএফ তথা সীমান্ত নিরাপত্তা বাহিনীর পদক প্রদান অনুষ্ঠান এবং রুস্তমজি স্মারক বক্তৃতা 2026 অনুষ্ঠান। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

বা ওয়াকাথন জোগাল জাখা হাস্তেপা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা ও চা সনাম ঘর হামক্রায় হুক বা রুং ন কতর চারই চরাই চরুই নাইমানি থাই সামনা ককচাপ তিশাখা কেরং রায়দা হাতি নারুকনাও হাফাং হাস্তে নি নাইমথাং বাহিনী ন খা খুলগী সামুং টাকনা ফান রেখা হনে শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিবর দামনই তামুই সতী থামচি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজুকমুংনি উংখারি সাকলাই জাগানো হুক বাতাই হুক বা হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান শাখা হুক বাও থাই রুমুং বাংরনা চামুং নাইমথাং ক্রাক খালাইনা তাই রাসাই রাসাই হুক বাকলাইনে রোগনি লাং লাংমাও হামক্রাই গনাং সেলাইমুং তুবুমুংনি সেব বাই ভারত হায়ুংনি বস্কাঙ্গ গতাল কাইসা মডেল অংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা শালমারি ককতি শালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্দাও হাক্তর তাই বুই হাক্তর লুকুরক বাই ককলাম সালায়ানু ইন্ডিয়ান সুপার লিগো পুইলা চ্যাম্পিয়ন অংখা কলকাতানি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব বদল তিনি নখা চুমুই কবল যাক টানো কিসাসক থায় ফেরাং কগৈ ওয়াতি ওয়াই মানো শালনি সাকানি তুংমারি থামচি বা ডিগ্রি তাই খামানি তুংমারি নুইচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও টানো তিনি আইচুগ খামানি তুংমারি নুইচিদক দশমিক ব্রই ডিগ্রি সেলসিয়াস টংমানি ফুংনি দাম বাজরা ওয়াতেই ওয়াখা এবা ওয়াখা বা দশমিক চার মিলিমিটার

জরালাই ফাইকাছং ওকাই আ জরানি সিমি তাবুক জরা ফাইমানি বেলাই কেনো কলাই বেলাই কেনো কলাই হাইমা তঙ তামনি হমালে চুবানানি কবাং মা চুবা মুনি লামা তঙ তাবুক সং তাবুক আজমসা আনি বখাও কাসা গাও বহাই রাঙ্গিনি সেট ফানংকা রোমান্টিক ফানংকা কেকে ট্রেডিশনাল নি জে স্টাইল আ ভাই ফানংকা কাই সং ফাচকাই মোবাইল ফানো তিসাইনার গই মানু আ জরাও আপতি রব করে বেলাই কেনো সং কুতু লামা তৈ লাই ফাইকা আ জরাও চুবা মুং রাখাছি নি রেডিও রেডিও নি বিসিং তে সিং পদরে পদ থুং নুক রক খনাওই পদরে পদ চিনি কক তোমারক ব জাগা ব তা মুংখা আপ্রুত নুক না নি সেব বকরি খনা মাং ন তাবো তো সং জানি যাই আগুন নুগুই ব মানো চিনি হায়ং গনাং নি কক তোমারক খায়াতিবা ওকে আজরাও সং রেডিও ন না সিং মা তো কক তোমা বফরু ফাইনো নে ইনকে কক তোমা খনা কাইছে তাম বমতে কাহাম দা হামিয়া যতন খনাওই সে সং রং না নি সি না নি অব হাইতা আজরাও গাকাই আব হাই আওয়াইলাম আব মা ফা মা ফা বাই বাকসানো চং চিনি রংমানি যত বরং নি থানি নতঙ্গ কেববার সামগো কেববা অ্যাক্টিং আব থুং নুক নি বিশিং তিন নুং মা সক কাইন সং থুং নুং রক খনাওই বসক সতং থক জরা জরা কাই মুক্তি ব মাক লাইউ আব হে দিবা গা কাই নি নি আব সিমি আ হুক বার নি রাই দারক গা কাই রম দি কবাং মা স্টোরি সিনা গি রক নি সিরি সিতি নি কেন কথমা রক সালাই না নি গা রম দি বাজার হাতি নি মুখিতং নি মানাই নি মরক মারক বরক কমা মারক পত্রে পদ ও আওয়াইলাম তিমাং নু খনানা নি শেপ তং আপুরু গাকাই চং খনানা তো যত ন কক পরক নি জিনি মানি কক বুঝিও বাক্সা বাক্সা পত্রিকা বা কক তো ন পড়ে না রিয়া ফানো রেডিও নি কক খনাওই সরাই সরাই অঙ্গু গাই আবনো তাবো বিশি চুকুচি কা ফানো অবনো ইয়াকারি ছং মানিয়া তামনি হিমালে তাবু ব মা ফা কেন তুই তুলি তঙ তামনি হিমালে ক তাবো নগা চুকুঞ ছং কক সাহরি মানে তঙ চিনি ফোন ইন প্রোগ্রাম হাই ইরাই পত্রে প নং মাস কেন ছং সাহরি তংলাই মানু গাই আর রেডিও তুই চিনি হায়ং গনাঙ্গই হাস্তে গনাঙ্গই যত জাগান পির জাগাই তঙ বুসক সেব চিনি ও আওয়াইলাম ছং ন চুবা চিনি ও রজা মুং মশা মুং গ্রই গাই চিনি চিনি মুং গ্রই গাকাই ছং ন সিনি রাই সে ব সং ন ক সিমে আজুগই আং রং আং সিউ মা বাই তো ইয়া হাই দিবা হংকাই কেবনি থানি রসা মুংনি খরাং রসা মুংনি বাকিনি বসুক কাহাম কাহাম টেলেন ন খরকা ও আওয়াইলামনি বিশিংতৈ রম দি কেববা অ্যাক্টিং নাটক এবা থুংনুক আবনি বিশিংতৈ ন খরকা হংকাকাই কেবনি বা খাবা সাকা খনামানি বিশিংতৈ আং বম তৈ নিঙ্গান হনৈ হংকাই কগলব সৈনাই রকব সৈকরংনি সিজাকা ও ভাই পদরে পদ জিলাও ন সিনি ও রেডিও এবা আওয়াই খক বেলাই খেন চং চুবাখা চিনি মা ফাচং চং চরাই সিমি কক ফরঙ্গি তুবু মা হাইন চিনি হুকুমু মুকুমু চং তেব সামই তেব তাম হাই তেব কুচুগ কারুথানি ব বেলাই খেন চং ইয়াখিলি সামু খাইকা হুকে অবত সাবাইয়া সাচিনি সাবো সাবাইয়া বিনি চুবা মুং হুকে আশেক জরা তাবো কক সাইতং মানি ব বিনি বিনি জারি ন সাইতং মানু হাইকে আং হাই কবাং মা বরক তং ওকাই ও ভাই কে সানা নি সে মান মা ববি নি জারি নো হাই দিবা ওকাই তাবু বসি নি কামি আম জাই রক কবাং মা চিনি থিনাং নি জাতি রক তং বরক সানা নি মুসুঙ্গুই তং বরক আওয়াই খলাইনা নি রসাব না নি মুসুঙ্গুই তং হাই পানো বরক ফাইনা নি সেব রক করিং তং আগি নি সালং কাই আ ভাই কে বিসিং বিসিং থাঙ্গি ব ও ভাই কে তি সাই রং না হারু রসাম রক ওকাই কে ও ভাই তাবু ব ফোন নি বিসিং তুই এবার ফোন ইন প্রোগ্রাম রগো রসা মারক খানাও হংক ও ভাই কেন চিনি থিনাং নি জাতি রক তৈব তৈব বুসকাঙ্গি ফায়ান চিনি ও হুকুমু মুকুমু তুই সাতানি চং চং ন কমরিয়া খেলাই তনাই চং ন তেব কুচুগ কারি তনাই সিনিও আওয়াই খকসে সঙ্গন রং রাই সঙ্গন সি রাই যত বখানি তেব মুচং মানো বাং রাই চিনি রাংরি খাতি থানি যত সং কাহামকে টং থানি সং কাহামকে চা থানি সিনি লয় কাহাম খেলাই থানি যত ন ও সিনি আওয়াই খকসে আবনি বিশং তুই সং কাহাম হাইমিয়া সাইমানো গাই সং সরঙ্গ সং রঙ্গ হায় দিবা গে অবনি চুবামু পাইফলাইয়া অব যে সাল তাল নবারুয়াতেই হা টংসাক ন চং বনলগি মানাই হিনে খাখলাইও চিনি আমানি কক কক বরক বিনি জারি ন হায়ং গনাঙ্গে তেব পীর সাতুন তেব চুক সাতুন তাবো বিশি চুকুচি কামানি ইয়াগুলো আং চিনি রেডিও ন তাইব তাইব কুচুগ কাথুন চং সাতুন তাই অব তেব যুগে যুগে এবা বিশি তামসানাই তাল সাল চিনি হা তৈ টংসাক ন টংথুন হা কলগি থাংপানো চিনি আওয়াই খক
따글렁퉁 하야디바 그러니까 아승은 사나무송어 비니 주바몽노 사신이 샤이보 사플라야 아우 저또는 한바이 어 비시 주고

আসুক যারা আকাশবাণী বিশ্ব চুকুচি পুমানুরগী ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডি তরুবালা দেবরমা বাই বিনি নগতাঙ্গি কক লাম সালেমানি খানার জাখা হাইকে তাকুতে পুকুক সং তাপু হাচুকনি রচাপ মুং খানানি জরা ফাইদি পুইলাবন খানালায়ন কনিকা মারাকনি খরাঙ্গ রচাপ মুং

Adonai.

Nokang chana takadi di ruang najo.

dong ah. Aku kok ngabur kurang dari irusuna jok tong asang de.

Rasanoo.

কলন্ত

মায়া লক্ষ্মী দেবর মানে খরাঙ্গ আসুক জরা খানা রেচাখা জাদুনি রেচাপমু তাবুক তে থাংসা জাদুনি রেচাপমু খানা বাইদি অনিল দেবর মানে খরাঙ্গ

আশোক জরা রেচাপমুং জাদুনি রেচাপমুং খনা রেচাকা অনিল দেববর্মানি খরাঙ্গ ফাইদিংকে চাবু খনালাইন খনা থতক রেচাপমুং কক্রক রেচাপমুং কতাল রকনো চালাইনে ও পান্ডানি বিশংতী

tong onorok ani panda kha u tong na hne thini kule simi ta bu sal chakan lo kere I tong hne tai ang poito khlai onorok ang bai tini ni panda ni pai thak jora no lo kere u tong na hne tini kok dukti on ching krang line mung ni panda griba tini ang simi no kok sai tong ana tai narok no khnari u tong ana tini ni o panda ro phaide hinke khana thotok ra chap mung ni পইলা বখাগো খনালায়ানে বিশ্বনাথ দেবরমানি খরাঙ্গ রচাপম মালায়ো বখাকনে শিরিং শিরিং

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লি হাইকোর্ট উমর খালিদের 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকীর উদযাপন। সারা বিশ্বের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপিত। এবারের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। আসছে বিস্তারিত খবরে। সাইপ্রাসের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বৈঠক করেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে।
1: হাম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল অর সার্ভিসেস হাব বানানে কে ভিজন কো গতি দেঙ্গে অর দোনো দেশো কে ইনোভেশন অর স্টার্টআপ ইকোসিস্টেম কে বিচ

মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শ্রীমতী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তাঁর বৈঠকে বসার কথা। রাজ্যমন্ত্রী সভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠকে কথা হতে পারে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল বিকেলে রাজধানীতে পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। উল্লেখ্য, রাজ্যমন্ত্রীসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানো ও চেকপোস্ট তৈরির জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া রাজ্যমন্ত্রীসভার সম্প্রসারণ নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। আজ সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা দুর্বলতা ও একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনী ধারাবাহিকভাবে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। তিনি বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, জালনোটের প্রচলন এবং অস্ত্র ও মাদক চোরাচালানের মতো নিরাপত্তা হুমকির উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে আরও সুসমন্বিত ও বিস্তৃত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। 2021 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তাঁর শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তাঁর প্রয়াত কাকার চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তাঁর মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত 9 জুন পর্যন্ত স্থগিত রেখেছে দিল্লির একটি আদালত। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তাধীন। এর আগে সিবিআই এর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 18 জুন, একই দিনেই ভোট গণনাও হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের ঘোষণাও করেছে। স্নায়বিক রোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধ প্রেগাবালিনের অপব্যবহার রোধ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ওষুধটিকে ড্রাগ আইনের H1 বিধির আওতায় অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেগাবালিনের অপব্যবহার ও অপপ্রয়োগের বিষয়ে কয়েকটি রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনটি এআইএন নিউজ কলকাতাতে। কোয়াড দেশভুক্ত গোষ্ঠী দেশভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা মত বিনিময় করবেন, কোয়াডের উদ্যোগগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করবেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত অবস্থান এবং সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ইউরোপের মিত্র দেশগুলির একটি কূটনৈতিক মিশনে রয়েছেন। তিনি আজ সুইডেনের হেলসিংবার্গে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে পেন্টাগনের ঊর্ধ্বতন আধিকারিকরা ব্রাসেলসে এ সংক্রান্ত এক আলোচনায় বসবেন।
হন্ডুরাসে দুটি পৃথক ঘটনায় বন্দুকধারীদের গুলিতে 6 জন পুলিশ আধিকারিক সহ 16 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের জাতীয় পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা বলেছেন, প্রথম ঘটনাটি ঘটে উত্তর হন্ডুরাসের

0: ত্রুখিলো পৌর এলাকার একটি খামারে। সেখানে অন্তত ১০ জন শ্রমিককে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। দ্বিতীয় ঘটনাটি ঘটে গুয়াতেমালা সীমান্তের কাছে কর্টেস বিভাগের ওমোয়া পৌর এলাকায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, তিনি সতীদাহ প্রথার মতো অমানবিক রীতি, কুসংস্কার এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, যার ফলে আধুনিক ভারতের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছিল। হুগলি জেলার খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান খানাকুলের রাধানগর থেকে বসতবাটি রঘুনাথপুর পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হচ্ছে। জীববৈচিত্র্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ২২শে মে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের এবারের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব পৃথিবীর সব জীবের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লি হাইকোর্ট উমর খালিদে ৩ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকীর উদযাপন। খবর শেষ হল।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, এখন আবারও আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

চাই আবহাই কেন হামচাক মানি যত তো কথমানি ন কাইসা নাইসিং মুং দ তাই ও নাইসিং মুংনি বিশিং দিন খাও টংথমা দ অবনো চিনে ইমাং নমুক থানখাইনানি বাকৈ জুবাও আবহাই কেন যেন তরক তরক চিনি ও লং মানো দেব নাইথাইতে সাই মানো অবনি কক মতাই হিংকে হামচাকমা ও কক মতাই করে হিংকে বরকনি লংমা বুক চাঙে থাকো

এতক্ষণ শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ।

0: Heavy rain accompanied by thunderstorms and strong winds at multiple locations in seven districts, Kullu, Shimla, Chamba, Una, Hamirpur, Mandi and Bilaspur over the next 48 hours. Ritesh Kapoor, Akashwani News, Shimla.
1: In Malaysia Masters, Indian shuttler Ashmita Chaliha's campaign came to an end after she lost to former European Games champion Lene Kerfeldt of Denmark in the women's singles quarterfinals today. The Chaliha's exit India's challenge also concluded at the BWF Super 500 tournament. Chaliha, 71st in the badminton rankings, won the opening game but eventually went down against the 23rd ranked opponent 23-21, 18-21, 11-21 in 61 minutes. In IPL cricket, Sunrisers Hyderabad will take on Royal Challengers Bengaluru in Hyderabad today. The match will start at 7:30 p.m. Earlier, Gujarat Titans defeated Chennai Super Kings by 89 runs at the Narendra Modi Stadium in Ahmedabad last night. Chasing a target of 230 runs set by Gujarat Titans, Chennai Super Kings were all out for 140 in 13.4 overs. Benchmark domestic equity indices were trading around 0.7% higher in afternoon trade today. The Sensex climbed 535 points to 75,718, while the Nifty rose 154 points to 23,808 when reports last came in. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi holds discussion with President of Cyprus Nikos Christodoulidis in New Delhi, says India and Cyprus aim to double investment flows in next 5 years. Election Commission announces biennial elections for 24 Rajya Sabha seats from 10 states on 18th of next month. Supreme Court to hear plea next week against CBSE's three-language compulsory study for Class 9 students from July 1st. IMD issues red alert for severe heat wave over Uttar Pradesh, Madhya Pradesh and Vidarbha till tomorrow. And in IPL cricket, Sunrisers Hyderabad to take on Royal Challengers Bengaluru in Hyderabad this evening. And with that, we end the midday news.
2: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের মিডডে নিউজ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সাহিত্য পাঠের আসর। শুনবেন গল্প পদ্ম গোখরো এর চতুর্থ ভাগ। পাঠ করছেন সুদীপ্ত চক্রবর্তী।
3: সাহিত্য পাঠের আসরে এখন শুনবেন কাজী নজরুল ইসলামের শিউলিমালা কাব্যগ্রন্থ থেকে গল্প পদ্ম ঘোখ। আজ শুনবেন এর চতুর্থ পর্ব তথা শেষ পর্ব। তিন দিন তিন রাত্রি যখন কন্যা জলস্পর্শ করিল না, তখন পিতা পালকি করিয়া কন্যাকে রসুলপুরে পাঠাইয়া দিয়া পুণ্য করিবার মানুষে মক্কা যাত্রা করিলেন। আরিফও সেই দিন সকালে কলিকাতা হাসপাতাল হইতে মোটরযোগে বাড়ি ফিরিয়াছে। আশ্চর্য, সে বাড়ি ফিরিয়া কিন্তু পিতামাতাকে কিছু বলিল না। এই তিন দিন ধরিয়া সে মৃত্যুর সহিত যুদ্ধ করিতে করিতে অনেক কিছু ভাবিয়াছে। পিতা শুনিলে তাহাদের খুন করিতে ছুটিবেন, তাহারা তো মরিবেই, তাহার পিতাকেও সেই সাথে হারাইবে, জোহরাও আত্মহত্যা করিবে। জোহরা, ওই তিনটি অক্ষরে যেন বিশ্বের মধু সঞ্চিত। সে মৃত্যুকে স্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিয়াছে, দৈবকে ভিন্ন কাহাকেও সে দোষী করিবে না, বাহিরেও না অন্তরেও না। সে তখনও জানে না যে সে আবার বাঁচিয়া ফিরিয়াছে, আর কাহাকে সে অপরাধী করিবে। তাহারা যে তাহারই প্রিয়তমার পরমাত্মীয়, বাঁচিয়া উঠিয়া সে যেন নবজীবন লাভ করিয়াছে, এজন্য তার আরেকে জন্ম। মৃত্যুর স্পর্শ তাকে সোনা করিয়া দিয়াছে। পুত্রের মুখ দেখিয়া পিতামাতা চমকাইয়া উঠিলেন, এ কি এমন নীল হয়ে গেছিস কেন, এ কি চেহারা হয়েছে তোর? আরিফ শান্তস্বরে বলিল, কলেরা হয়েছিল, এশিয়াটিক কলেরা, বেঁচে এসেছে এই যথেষ্ট। পিতামাতা পুত্রকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন। শতদরিদ্রকে ডাকাইয়া ধান খয়রাত করিলেন, তখনও সূর্য অস্ত যায় নাই। এমন সময় বাড়ির দ্বারে আসিয়া জোহরার পালকি থামিল। জোহরা পালকি হইতে মৃত্যুপাণ্ডুর মুখে নামিতেই সম্মুখে আরিফকে দেখিয়া চিৎকার করিয়া তাহার পায়ে পড়িয়া কাঁদিয়া উঠিল। তুমি এসেছ, বেঁচে ফিরে এসেছ? বলিতে বলিতে এসে মূর্ছিত হইয়া পড়িল। সকলে ধরাধরি করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন। মূর্ছা ভাঙ্গিয়া কিঞ্চিত সুস্থ হইলে আরিফের পিতামাতা কাঁদিতে কাঁদিতে বললেন, তোরা দুজনে কি মরতে মরতে ফিরে এলি? মাতা কাঁদিতে লাগিলেন, আমার সোনার প্রতিমার কে এমন অবস্থা করলে? আরিফ জোহরাকে নিভৃতে ডাকিয়া সমস্ত কথা খুলিয়া বলিল। জোহরা স্বামীর পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিল, না না, তুমি তুমি শাস্তি দাও, তোমরা আমায় ঘৃণা করো, মারো। আরিফ জোহরার অধর দংশন করিয়া বলিল, এই নাও শাস্তি। দুঃখ বিপদের এই ঝড় ঝঞ্ঝার মাঝেও জোহরা তাহার পদ্ম গোখরের কথা ভোলে নাই। এতদিন সে তেমনই নীরবে তাহাদের কথা ভুলিয়াছে যেমন করিয়া সে তাহার মৃত খোকাদের ভুলিয়াছে, কিন্তু সে কি ভুলিয়া থাকা? এই নীরব অন্তর্দাহের বিষ জ্বালা তাহাকে আজ মৃত্যুর দুয়ার পর্যন্ত ঠেলিয়া আনিয়াছে। সে সর্বদা মনে করে সে বেদিনী, সে সাপুরের মেয়ে, সে ঘুমে জাগরণে শুধু সর্পের স্বপ্ন দেখে। সে কল্পনা করে তাহার স্বামী নাগ লোকের অধীশ্বর, সে নাগমাতা নাগ রাজেশ্বরী। বাড়িতে আসিয়া অবধি কাহাকেও পদ্মগোখরের কথা জিজ্ঞাসা না করায় শ্বশুর শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিলেন, বউ ওদের কথা বোধহয় ভুলিয়া গিয়াছে। গভীর রাত্রে জোহরা স্বপ্ন দেখিতেছিল তাহার মৃত খোকা দুইজন যেন আসিয়া বলিতেছে, মা গো, বড় খিদে, কতদিন আমাদের দুধ দাওনি, আমরা কবরে শুয়ে আছি, আর উঠতে পারিনি, একটু দুধ, বড় খিদে, খোকা খোকা খোকা খোকা বলিয়া চিৎকার করিয়া কাঁদিয়া জোহরা জাগিয়া উঠিল। দেখিল স্বামী ঘুমাইতেছে, প্রদীপ জ্বালিয়া সে যেন অন্বেষণ করিল, কেহ কোথাও নাই। সে আজ উন্মাদিনী, সে আজ শোকাতুরা মা, সে পুত্রহারা জননী, তাহার হারানো খোকা ডাক দিয়াছে, তাহারা ছ মাস না খাইয়া আছে। পাগলের মতো সে দ্বার খুলিয়া বাহির হইয়া গেল, বাড়ির সম্মুখে মীর পরিবারের গোরস্থান। ক্ষীণশিখা প্রদীপ লইয়া উন্মাদিনী মাতা দুইটি ছোট্ট কবরের পাশে আসিয়া থামিল। পাশাপাশি দুইটি ছোট্ট কবর যেন দুটি যমজ ভাই, গলাগলি করিয়া শুইয়া আছে। শিয়রে দুটি কৃষ্ণচূড়া গাছ জোহরাই সহস্তে রোপণ করিয়াছিল, এবার তাহাতে ফুল ধরিয়াছে। রক্তবর্ণের ফুলে ফুলে কবর দুটি ছাইয়া গিয়াছে। মাতা ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল, খোকা খোকা, কে তোদের এত ফুল দিয়াছে বাবা? খোকা মূর্ছিত হইয়া পড়িয়াছিল, না ওই কবর ধরিয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়াছিল, জানে না। জাগিয়া উঠিয়া জোহরা দেখিল তাহার বুকে কুণ্ডলি পাকাইয়া সেই পদ্ম গোখ্র যুগল। জোহরা উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিল, খোকা হা, আমার খোকা, তোরা এসেছিস, তোদের মাকে মনে পড়ল? জোহরার আবেগে সাপ দুটি বুকে চাপিয়া ধরিল, সর্প দুটিও মালার মতো তাহার কণ্ঠ বাহু জড়াইয়া ধরিল। তখন ভোর হইয়া গিয়াছে। জোহরা দেখিল পদ্মগুখ্রদয়ের সে দুগ্ধ ধবল ক্লান্তি আর নেই, কেমন যেন শীর্ণ মলিন হইয়া গিয়াছে। তাহারা বারে বারে জীব বাহির করিয়া যেন তাহাদের তৃষ্ণার কথা ক্ষুধার কথা স্মরণ করাইয়া দিতেছে, মা গো মা গো, বড় খিদে, তুমি তো ছিলে না, কে খেতে দেবে, একটু দুধ, বড় খিদে মা, বড় খিদে। জোহরা তাদের বুকে করিয়া ঘরে ঢুকাইয়া দেখিল তখনও কেহ জাগিয়া ওঠে নাই। সে হেঁসেলে ঢুকিয়া দেখিল কড়া ভরা দুগ্ধ, বাটিতে করিয়া দিতেই সাপ দুটি বুভুক্কের মতো ঝাঁপাইয়া পড়িয়া দুগ্ধ পান করিতে লাগিল, যেন কত যুগ যুগান্তরের ক্ষুধাতুরুরা। জোহরা দুই চক্ষু দিয়া তখন অশ্রুর বন্যা বহিয়া চলিয়াছে। শাশুড়ি উঠিয়া বধূর কীর্তি দেখিয়া মুখ স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিলেন। বধূ তাহাকে দেখিতে পাইবা মাত্র বলিয়া উঠিলেন, ও মা, কি হবে, এ বালাইরা এই ছমাস কোথায় ছিল? যেমনই তুমি এসেছ আর এমনই গায়ের গন্ধে এসে হাজির হয়েছে। জোহরা আহত স্বরে বলিয়া উঠিল, ষাট, ওরা বালাই হবে কেন মা, ওরা যে আমার খোকা। শাশুড়ি বুঝিতে পারিলেন না, হাসিয়া বলিলেন, সত্যি ওরা তোমার খোকা বৌমা? তুমি চলে যাবার পর আমরা দু একদিন ওদের দুধ দিয়েছিলাম। ও মা, শুনলে অবাক হবে, ওরা দুধ ছুলেই না, চলে গেল। সাপ মানুষ চেনে, কলিকালে আর কত কি দেখব। সাপ দুটি তখন বোধ হয় অতিরিক্ত দুগ্ধপান বশত নির্বীজের মতো বধূর পায়ের কাছে শুইয়া পড়িল। সেদিন সন্ধ্যা রাত্রিরে বাড়ির একজন দাসী চিৎকার করিয়া উঠিল, ও মা গো, ভূতে ধরলে গো, জিনে বাদশা গো, জিন ভূত, বলিয়াই সে প্রায় অজ্ঞান হইয়া পড়িল। বাড়িময় ভীষণ হইচই পড়িয়া গেল। আরিফের মাতা তখন আরিফকে ডাকিয়া বলিতেছিলেন, আরে বৌমা যে আবার পোয়াতি, তা তো বলিসনি, ওর যে ব্যথা উঠেছে। আরিফ বলিতেছিল, কিন্তু এখন তো ব্যথা ওঠার কথা নয় মা, মোটে তো 7 মাস। এমন সময় বাড়িময় শোর গোল উঠিল, ভূত ভূত, ইয়া দাড়িওয়ালা ভূত। বাড়ির চাকর চাকরানি সকলে বলিল, তাহারা সচক্ষে দেখিয়াছে জ্যান্ত ভূত, আকাশে গিয়া তাহারা মাথা ঠেকিয়াছে, বাড়ির মধ্যে আম গাছ তলায় দাঁড়াইয়া আছে। আরিফ আরিফের মাতা লণ্ঠন লইয়া বাহির হইয়া আসিলেন। সত্যই তো, কে যেন গাছতলায় প্রেত মূর্তির মতো দাঁড়াইয়া। তাহাদের পিছনে পিছনে যে ভূত দেখিতে জোহরাও বাহির হইয়া আসিয়াছিল তাহা কেহ দেখে নাই। হঠাৎ ভূত চিৎকার করিয়া উঠিল, ওরে বাপরে, সাপে খেল রে। জোহরা চিৎকার করিয়া উঠিল, বাবা তুমি? আরিফের মাতা বলিয়া উঠিল, হ্যাঁ ব্যাই। জোহরা তখন চিৎকার করিতেছে, ও সত্যই ভূত, বাবা নয়, বাবা নয়, ও ভূত, ওকে মারো, মেরে বের করে দাও। হঠাৎ শুনিতে পাইল ভূত যেন যষ্টি দ্বারা নির্দয়ভাবে কাহাকে প্রহার করিতে করিতে চিৎকার করিতেছে, ওরে বাপরে, সাপে খেয়ে ফেললে, আমায় সাপে খেয়ে ফেলল। জোহরা উন্মাদিনীর মতো তাহার শাশুড়ির লণ্ঠন লইয়া কাঁদিতে কাঁদিতে ছুটিল, ওগো আমার খোকাদের মেরে ফেললে, ওদের ধরো, ওকে ধরো। জোহরার সাথে সাথে সকলে আম গাছতলায় গিয়া দেখিল ভূত সত্যিই আর কেহ নয়, সে জোহরার পিতা, তাহাকে তাহাদের বাস্তুসা পদ্ম গোক্ষদ্বয় নির্মমভাবে দংশন করিতেছে এবং ততোধিক নির্মমভাবে সে সর্পদ্বয়কে প্রহার করিতেছে। জোহরা একবার খোকা, একবার বাবা, বাবা বলিয়াই মূর্ছিত হইয়া পড়িল। জ্ঞান হইলে জোহরা আরিফকে ডাকিল, সকলে সরিয়া গেলে সে জিজ্ঞেস করিল, আমার খোকারা কই, আমার পদ্ম কুকরু, হা আমার বাবা? আরিফ কাঁদিয়া বলল, জোহরা, জোহরা কেউ নেই, সব গেছে, সকলে গেছে, তোমার বাবা মরেছে পদ্ম কুকরের কামড়ে, তোমার মা মারা গেছে কলেরা হয়ে, ওরা মক্কা যাচ্ছিলেন, তোমার মা রাস্তায় মারা গেলে, তোমার বাবা অনুতপ্ত হয়ে তোমার শেষ দেখা দেখতে আসেন লুকিয়ে, লুকিয়েই হয়তো তোমার দেখে চলে যেতেন। এমন সময় চাকরানি দেখতে পেয়ে ভূত বলে চিৎকার করে, ঠিক সেই সময় তোমার পদ্ম কুকুর তাকে তাড়া করে। জোহরা হাঁপাইতে হাঁপাইতে বলিল, ফেহিস হয়েছে, জাহান্নামে গেছে ওরা, যাক আমার পদ্ম গোখরু, আমার খোকারা কোথায় বলো? আরে বলল, তোমার বাবা তাদের মেরে ফেলেছেন। জোহরা বলল, হ্যাঁ, খোকারা নাই, বলিয়াই অজ্ঞান হইয়া পড়িল। ভোর হইতে না হইতে গ্রামময় রাষ্ট্র হইয়া গেল। মীর সাহেবের সোনার বউ একজোড়া মরা সর্প প্রসব করিয়া মারা গিয়াছে।

এতক্ষণ শুনলেন সাহিত্য পাঠের আসরে গল্প পদ্মগোখর এর চতুর্থ তথা শেষ ভাগ। গল্প পাঠ করলেন সুদীপ্ত চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আমিনারি অনুষ্ঠানে সুরমালিকা বাংলা গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের আজকের শিল্পী অনসূয়া চৌধুরী।

এতক্ষণ আমিনারি অনুষ্ঠানে শুনলেন সুরমালিকা, শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন অনসূয়া চৌধুরী। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন।

এতক্ষণ রেলওয়ে স্টেশন মনে হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

0: The match will start at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করতে এখন সময় বিকেল 5:10 হয়ে 30 সেকেন্ড। এখন প্রথমে শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন হোমিও চিকিৎসক বিশ্বজিৎ পাল।
2: আমি ডক্টর বিশ্বনাথ পাল, মেডিকেল অফিসার, হোমিওপ্যাথি সগরিয়া ডিসপেন্সারি আন্ডার মাইসরা পিএইচএ। আমি আজকে আমার জীবনের একটি ছোট্ট কাহিনী আপনাদেরকে বলতে চাই। আমি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি বরকতুল্লাহ ক্লাস 12 স্কুল থেকে মাধ্যমিক পাস করি এবং উদয়পুর কেবিএ থেকে 12 পাস করি। এরপর আমি বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হসপিটালে পড়াশোনা করি, যা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। বাড়ি থেকে যে টাকা আমাকে পাঠানো হতো, ওই টাকাতে আমার পড়াশোনা চালানোর অনেক কষ্টসাধ্য হয়ে যেত। তখন আমি ভাবি যে কিছু করে টাকা ইনকাম করার জন্য। পড়াশোনা চালানোর পাশাপাশি আমি ক্যাটারিং এর করি, কম্পিউটার ফ্ল্যাক্স প্রিন্টিং করি এবং কম্পিউটার সেন্টারে টিউশনের কাজ করতাম। যা থেকে অর্থ আসতো, ওই অর্থটাই আমার টাকার যেটা অসুবিধা ছিল ওই অসুবিধাটা মিটে যায়। পড়াশোনা করার আসার পর, পাস করে আসার পর আসল শুরু হয় আমার বেকারত্ব জীবনের যুদ্ধ। এরপর আমি বরকতুল্লাহতে একটি চেম্বার দিই। চেম্বার দেওয়ার পর প্রথমত রুগী অনেক কম আসতো। তখন আমি ভাবি যে সংসার চালানোর জন্য আমার সঙ্গে এটার সঙ্গে আমাকে একটা অন্য বিজনেস করতে হবে। তখন আমি একটি রাবারের ব্যবসা করি। অনেক লোক সমাজের আজকে যারা আমার জন্য অনেক ভালো কথা বলে, কিন্তু তখন ওই ব্যবসা করার সময় তারাই আমাকে বলতো যে আপনি ডাক্তার হয়ে কেন রাবার ব্যবসা করেন, কেন অন্য বিজনেস করেন, আপনার তো ডাক্তার, তো আপনাকে ডাক্তার হিসেবে থাকা উচিত। কিন্তু লোক যতই বলুক সমাজের, ওরা কিন্তু কোনোদিন তোমাকে একটি টাকা দিয়েও সাহায্য করবে না। আমি ভাবতাম পড়াশোনা করেছি তো আমি অপরাধ করিনি, পড়াশোনা করেছি কি হয়েছে, আমার কাছে যেটা ভালো লাগে আমি ওইটাই করব। তখন আমি ভাবি যে আমি একটি বিজনেস করব এবং সঙ্গে একটি হোলসেল বিজনেসও তখন করি, যেটা এখন আমার বাবা দেখেন। এর মধ্যে বিভিন্ন ইন্টারভিউ দিতে আমি থাকি। আমি মেডিকেল অফিসার হিসেবে সিলেক্ট হই এবং মাইসরা পিএইচসির আন্ডারে সগরিয়াতে এখন আমি কর্মরত। তো আমি সবাইকে একটা জিনিস শেয়ার করতে চাই, যারা পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে বসে আছেন। আমি অনেককেই দেখেছি যারা ডিপ্রেশনে চলে যেতে, বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে। আমি ওদেরকে বলতে চাই যে আপনার মনে যেটা ভালো লাগে আপনি ওটাই করুন, ওই বিজনেসটাই করুন, ওই কাজটাই করুন যেটা আপনার সবচেয়ে করতে ইচ্ছে করে। কিন্তু লোকের, সমাজের লোক আর কি করবে, কি বলবে, ওটা আপনার কিছু আসে যায় না। ওরা যাই কিছু বলুক, যাই কিছু করুক, আপনাকে কিন্তু একটি টাকা দিয়েও সাহায্য করবে না। যখন আমি চাকরি পেয়ে যাই, তখন ওই যে লোকগুলো আমাকে তুচ্ছ বলে কথা শোনাতো, ওরাই এখন আমার জন্য প্রশংসা করে লোকের কাছে। তো এই জন্য আমি বলি যে আপনি পড়াশোনা করেছেন ঠিক আছে, কিন্তু যে আপনি চাকরি পেয়ে যাবেন যেটা নিয়ে পড়াশোনা করেছেন, এমনটা নয়। আপনি অন্য কিছু করেও জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
1: জীবনের গল্প এই অনুষ্ঠানে আজ ছিলেন হোমিও চিকিৎসক বিশ্বনাথ পাল। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি নরম গরম। গীতিকার গুলজার এবং সুরকার রাহুল দেববর্মন। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন রাহুল দেববর্মন এবং স্বপ্না চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন রাহুল দেব্বর মন এবং স্বপন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে। এবারে গানটির শিল্পী আশা ভোঁসলে।

শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি নরম গরম। গীতিকার গুলজার এবং সুরকার রাহুল দেববর্মন। এবারে শুনবেন সুষমা শ্রেষ্ঠা এবং সুষমা শ্রেষ্ঠা এবং শত্রুঘ্ন সিনহার কণ্ঠে।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানে শুনছেন একই হিন্দি ছবির গান ছবি নরম গরম, গীতিকার গুলজার এবং সুরকার রাহুল দেববর্মন। এবার এই গানটি শুনবেন আশা মশলার কণ্ঠে।

0: शादी रचाई हो देखो हमारी बहिनिया।
1: অবকাশ রঞ্জন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছবির গান, আজ শুনলেন একই হিন্দি ছবির গান। ছবি ছিল নরম গরম, গীতিকার ছিলেন গুলজার এবং সুরকার রাহুল দেববর্মন। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন স্বপন চক্রবর্তী এবং সুরেশ ওয়াদকরের গানটি। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান।

আকাশবাণী বিলোনিয়া, একটি ঘোষণা। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাব্রুম মহকুমাধীন ইন্দু বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান, অসামাজিক কার্যকলাপ, সর্বসাধারণের যানপ্রাণ, ধনসম্পদ রক্ষা ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে জেলাশাসক ও সমাহর্তা সীমান্ত এলাকার 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163 আইন জারি করেছেন। এই আদেশ মূলে বলা হয়েছে, ওই সময়ে ওইসব এলাকায় বিনা অনুমতিতে 4 জনের বেশি লোকের জমায়েত ও চলাচল করা যাবে না। অনুমতি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। একমাত্র সরকারি কাজে নিযুক্ত এবং সেনা, আধা সেনা এবং আরক্ষা বাহিনীর যানবাহন ছাড়া কোনো ধরনের অস্ত্রশস্ত্র, দা, লাঠি ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। একমাত্র সেনা, আধা সেনা এবং আরক্ষা বাহিনীর কর্মী ছাড়া গবাদি পশুর অবাধ বিচরণ ও পরিবহন করা যাবে না। ওইসব এলাকার বাজার, হাট এবং দোকানগুলিতে অতিরিক্ত পণ্যদ্রব্য মজুত করা যাবে না এবং রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাজার, হাট এবং দোকান খোলা যাবে না। আইন অমান্যকারী ভারতীয় ন্যায় সংহিতার 223 অনুযায়ী অভিযুক্ত হবেন। এই আইন বলবৎ থাকবে আগামী 6 জুন 2026 ইংরেজি পর্যন্ত। ঘোষণাটি শুনলেন।

এতক্ষণ পরিবেশিত হল লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। পরিবেশন করলেন অমর পাল। শেষ হল লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম, আকাশবাণী বিলোনিয়া। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক খতলবাই আওয়াইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম পান্দা খানাই দুনাই যত খাপাং শোনো সঞ্জা ধরনে বেলা বেলায় খাকচুং খাহাম বা ইয়াফার হনু আং খাখলাইও আনি খাপাং সং যত নো অজরা কাহাম গ্রুণ তংপাই না হানে তাই কাহাম না তংপাই থাকুন অবন আং কাইথনে ধানে সরি হনু খাপাং সং আংবাই মানজো হন্দে 8731875545 ও মঞ্জুমাবাই মঞ্জুমা মাল্লা হাঁকে শাহর দিন্দ্রুনি মুং তে নিকুমা তাই শাহর দিন্দ্রুনি ওয়ানচুক যাক যাত্রা পথ কক রক তাংমানি তুইমানি লোভমানি খুলমানি ওয়ামানি চিরমানি নগ্নখুং খাতিমানি রুংমানি সুরুংমানি বানিয়া খাইমানি রসামুং ককতাং কক লব তাই মনে কথা কক রক শাহর দি অপান্দব চুং হাই কেন স্রাপসা অপান্দব মালাই কক তনলাই জরা ন চুং কাহামকে লাইনাই হিনে খাখলাই খাপাং সং তুরুক তুরুক খেত ওয়াতি মল বসকাং ফাই দংখা কিসা মিশা ওয়াতিব ফাই দু কে অবনি সকাং ওয়াতির ফাই কিসা তুই রোগ তরখা তুই তরখা কাজে বিথাঙ্কা দেব হাইনাই সাতং তুংখা তুংসুং বাংখা তাবক তেব হাইনা হাই নখাও চুমুই ওয়াতি গনং চুমুই কবনি তঙ্গু ইয়াং আয়াং প্রিং পরাই ফাইব তঙ্গু কোনো জায়গা বা কিসা গবং নু ফাইও কোনো জরা তাগু ফাইয়াকো অবহাই তামাখলাই চিনি হাস্তেও ওয়াতি ফাই সক পাইখা ওয়াতি হাব পাইখা তিনি খানা বা হরফানো ওয়াতি লুই মানু অবনি বাগই তাবক নাইচমি নাইকরুগি তোমান লাইও পুইল নংখা তুই কাহাম নোমজনে তুই কাহাম মজ ম নগ খগি তনান নাঙ্গু খগি তনমানে ওল কাহামকে খবলি তনান নাঙ্গু পুইলা মানি চিকন বাই খবল দি ওল বুকুং নিশে কতার মানি বাই থুকলবিনে খবল দি হাইকে ফাতানি মানি খুনি ইয়ং কুক রক তাই বিশুঙ্গ হবি মানগলাক তামলে হিনবা চিকন মানি বাই বুকুং খবল হাঙ্কে আঙ্কে গান্দার কিন্তু রগ যাদ্রাপদ হামিয়া জুংজলকে বাই দমানু ও বুকুং ফিয়গল হাঙ্কে হামিয়া জুংজাল তুই বিশুঙ্গ হাবি থাকবানু অবন বাকি মজম তুই তাবক রঙিত নাঙ্গু তাই হর খক তাই হর মুজংজনাই ওয়া বল অমতিরক খাতি তনান লাইও তাই জাতি মুজনার বাকি কেরোসিন এবার মোমবাতি নগত নানক লাইও তাবক কিসামিসা নবর বা মরু ফাইমানু তাই ওয়াতিরক ফাইলা হাঙ্ক্রাই বিয়াং ইয়াং হারক ওয়াগে নাই চুং ফ্রেং রক দেড়াই মানু অবন বাকি অবহাই মানে খুনই তাবক নগ যোগালি তন লাইও অল আতমসা নাংফ্রকে মাইনা অঙ্গুই থাঙ্গু অবন বাকি বন ইয়াক গান্ধরণু তনান লাইও দেরামা নিয়াগনি ইয়গনান বাকি নাই অবাদেবু নগ মাই টংলা হাঁকায় ফ্রানি নাই সুগুই মাইরং মজমাখা তনান লাইও ওয়াতি পামতি জরাও নগ্নে অঙ্কার মাইয়াখলাই সম্বয় মাইফান কলসা জানান।

আয়ু অব নাইন কলায়ু তাই নক নুখুং রং যাই খাই লাইক্রুগী তন নাঙ্গু ইয়ং আয়ং তুই কপলা তোল হাঙ খাই তুই হাবি মেয় তুই খাই তন নাঙ্গু তাব মজম কগংখা চুংফ্রেং চুংফ্রেং কাইসা অবহাই মানুই যে কাহামপুরো কাহামো তঙ্গো দারা খাঙ্কলাই বনিছে দারামুং তাই কেবক্রী অবন বগৈ বন নাইক্রুগী তন কলায়ু অযথা বন ইয়ং ইয়ং সুন্দ্রুই কাইখলাই রুই কাছলি তোলনের আব বেলাই চাইয়া কে বন বনি যে তুইখে বনি যে রাইজাতুই বন তোলন কলায়ু কে নক নি ওয়ারিং নি তার রকাজাম খাইথাল হাঙ্কাংলাই বা সুইচ বোর্ড রকাজাম খাইথাল হাঙ্কাংলাই বা কাট আউট রকাজাম খাইথাল হাঙ্কাই বন সলাইনান কলায়ু হাইয়াখলাই দারামুং ফাইউ অনেক জরা অবনি বগি নাই নি নগ চুংফ্রেং নি বিল গবং ফাই মানু অব আয়ং মকল কাইথাই কলায়ু কে ওয়াতি পামতুয়ো যাতে চুংফ্রেং নি তার রগ বা সুইচ বোর্ড রগ তুই হাবিমেয়া তুই অয়ং মকল কাইনান কলায়ু হাবলা হাঙ্কাংকে বন ইয়াক বাই তারম দি লাথা রক কোনো ক্রান মানি রক বাই বন রমনান কলায়ু নগর সামুং তাংফ্র হেঙ্কে ওইসনু ইয়াফঙ্গনু বন লাইন তানি নেই সামুং তাংমানি কলায়ু হায়াকা দেরামুং ফাইউ অবনলব রিচুম কিসা কবং তাওক তোলান কলায়ু সি থাকে রাইন থাঙ্গু অবন বাকি নাই কিসা রিচুম ক্রান তোলান নাঙ্গু ইয়াগ ছাতি তোলান নাঙ্গু তাই তাবুক রাবার নি হাই ইয়াকলাপ কারান কলায়ু ওয়াতি পমতি রগো তাই ইয়াকলাপ সারা নগ্নি অখ্রমা বেলাই চাইয়া তামল হিনবা তাবুক ইয়াং ইয়াং নি জুংজাল সুজাগি ফাইউ অ জুংজাল রি তুই রক ইয়াকং নাংলা হাঙ্কাই আরো ইয়াকং তুই ইয়াকং মনে বলাম দঙ্গ অমতুই চিনি বসা বিসঙ্গ অমতুই ইয়ং কৌর হাবি থাকবেন তাই অলপ বেমার তুই সাউ অবাদ দেবু জাবরা তোলা হা তোলা নুগিয়া বা তুই তোলা নুগিয়া যাদের পথ রাজাংনাই হাইমানি বা পানাই হাইমানি দমানো অমতরং ইয়ারমচং ইয়গী মানো অয়ম খুচিং মকল কানান কলায়ু খাপং সঙ্গ আমি মঞ্জ হন্দি 8781875545 ও মঞ্জমাবাই আং খা খলায়ু খাপং সঙ্গ আনি পান্ধানা পগে থাকে এখন হানাই মঞ্জমায়া খাপং সঙ্গ তাবক মরজামং খাওয়ানো রজাবি খাওয়ানো মানিক দেববর্মা।

পুরনো কাছে মানে তোমার সকল কাছে সবং খনে গেল হ্যালো লমসাগো সাদন দাপন ভাই তো সে খাপাং ও মানে পাই ফাই না নিনি ভাল নকশি তঙ্গ ও নুমানি পাই ফাই ও ও আচ্ছা হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ ও তোমার তো সেলের খানা উমরং ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা নু আগে বেরমা ভালো হনি কত কক মানি মা সামনি চিনি বরক তামগে বেরমানা মা চা সাগা দে ব্যাপারে সিমি চিনি বরক বেরমানা চাখানা চালাই ফাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নাইদি আগে নি বেরমা তো নুঙ্গাং সেলাই ফ্রো নুখা আগে নি বেরমা নাইথক নাইথক বোমা কতর কতর কর্মলো লোক হ্যাঁ মতমলো লোক সঙ্গে তঙ্গ কর্মলো লোক মতমলো লোক বনার শখলা খাঁকে তাবো হাই ইয়াগো নাঙি তঙ্গো থকাই নাঙি তঙ্গো তাই নক খুংনি খুংতাম পারঙি ফানসে বাহাই মানি তঙ্গো বাহাই মানি তঙ্গো তাবো মাইসে হই ফাইও হ্যাঁ ভাই ফানসে যা যাক ফানসে তে খপসা চানা মসঙ্গ হ্যাঁ দেবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম মাই মজাও হ্যাঁ আংবা

भाई भैजाक आङबो नायगन आ अनिले तागु तोंखु तागु खायो आ हा हा हा आंखे आंखे मां खरगो तागबो खायने करिबा माने जरा आंखे हा हा हा हा आ निजिनु मा सातगो मां खरका आ आ आ आ हा आ आ आ अबनो देरा मुंग फैगो मगल गदाया हाइनो आंबो खागि खेबो खासो खलाइले यागेने हाय जा जादरब मा खलाइसो ओखो खाइनो खलाइनाय ग्रे दाबोनि बरक काइसा वनसुक मतमा সরকার রিয়া সরকার রিয়া চারিয়া অবশিকক হ্যাঁ বুড়ো মাংনা মান্নাই হায়াকে ফরই জানাই হ্যাঁ হায়াকে খগি জানাই অবনায়ও তাঙ্গি জানানি আগে না হাই অংলিয়া আং আগে নুখা যে ইয়াগোল লোক টাঙান যায় ফাইনের স্রাব সাপানো গবাং টাঙি গ্রাঙা নাইও কগংখা আং তাঙ্গি গলাঙ্গি নাই গ্রিস্তি ওজক খাইছি খানাতাই সানা রেংনাই মালা মানথুংনানি এঙ্কা আনি দেরামার সময় আং বুড়ো মান্নাই এঙ্কা তাবোকে ফিল জাগি থাঙ্কা তাবে হিনাই মানে নং শারীরিক ফাইসিং বনো চারই খানই মেলেবি নাই সাসে নাই ফাই দো এঙ্কা আ মামা কাকা ফাইসে নাই খাইন তাইনি ফুঙ্গে নুং নাসে দংসে পা ফাইলিয়া চারবলে নাই অব নহয় দে দামবাঙ্গো দামবাঙ্গো লাইলিয়া মানে খুনি লাইলিয়া মরগো হ্যাঁ মরগো হনু তামঙ্গি মরক আবু মানসুকি দিন নাইখা হ্যাঁ খেলাইয়াকে বড় বড় মানে বা যতন সে পাইনা থাকে ইতা বোনা দিয়ে মুইয়া আন্দোলন মুইয়া মাজা খুনা আংলে বোধ ফাতে নিশ্চয় মাজা খুমুইয়া অনুম পাই মাজাবো জম্পিও তঙ্গছে যদি মুইয়া পাই মাজালে খাঙ্কে চুংখে আউলিও তামো হাই ও বার্সি মিয়া ফাইমা নিনি মানু আউলিন সেতু বুইনে বিদনিয়া ফাই যা না হিংকে বটে বসে বার্সি খাওয়া কসাগ কথা জানা নাম হাইসি অব হাই অংখা অব নংখা সংসার তাবো যে যুগনি অব অব সাইব পাইলে ফিলকা হ্যাঁ ফিল পাইকা হাইন হাইন তাবো অং ইয়ংলা বড় হামলাই বা পাইথক বড় হামলাই রাজনীতি পার্টি বড়ই জানা বাকি নাই যাই ফোন থ যাই পার্টি ফোন থা আবো যাক ওর আছো কিনে আবার সাথ গিয়া আংব সাথ গিয়া সাথ গিয়া কে নুং রুং আবো বেলাই গাহাম বেলাই গাহাম বেলাই গাহাম বা বরুণ ফাই বরুণ ফাই কামাবো বরুণ বরুণ ফাই কামাবো নাই হ্যাঁ অবন বেলাই কাহাম অমতি খাইমান চাও সানই বুই নব্রু বসুমানাইব হা হা হা হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম

हेलो। हाँ, लमसा को सबंखा सानजा काम सालो सालो बाहाय दंग से खापां না পকিতে থাক দি আলো মুইতে নারক দি মানে আনো ইয়ানি আনি পান্দানো মুইতে নারক দি সোমবার কে শহর দিতাম সালামু চুঙ্গ পান্দাবো হুম হুম হুম আও হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম সই কগনো হুম হুম আবনো কক তো আবনো নং থাইপং খাইকলাই তো থাইপং থাইনাই বা থাইজুক থাইকলাই বলা না থাইপং বুফং থাইপং থাইনাই বুইনি হাই আসুং ইয়া ফোন চাদ্রাপ তং নাই বলে না সই কগনো সই কগনো নুখাংবো হাই নো মানে ওহান তো হন বেরমান রিজা মান নুখাং রো দাইল রো চাও মানে চিনি বরংখা বেরমা করি খে মুইসি অংলি আহাইসি মানে বখ্রক বখ্রকসি তবে হিনাই টুঙ্গি ফাইসি নাই হ্যাঁ সামান তো কাহাম রো কিন্তু তাবং দিন বেরমা বান্ধা আক্রান রক চালা হাঙ্কে দেরামজ ফাই দেরামজ ফাই আং আংখে কোনো কোনো জ্বর হাঙ্কে মশা দেন জানান জ্বর হাঙ্কে বেরমা নাও হাইকাতে বেরমা বেরমা আক্রান বান্ধা চা চালি আংখে তাওকে খাস খাও খাইয়া দেবো তাও খাও বলে কসম সে খাই দু বেরমা বহাই নি কসম খাওয়াই দু আগে না আগে না কর্মলোক সরি খাবলে আবন বাকি না চিনি বরং তাও শাক শাক তো করি খাবলে আগে না যে শাক শাক তো মনে নো খাঙ্কে বা তোমার হ্যাঁ ফেঁকাক ফেঁকাক তো বা চিনি বরং শাক শাক দোক তাও খেয়ে দেন দোল যাক নো বড় খবর যাক।

0: No puede ser que con
1: Ajá,
0: ninguno.
1: ajá.
0: Entonces,
1: Tabuni borogni bokhlo tongo phan grei. Ede phan grei. মঙ্গলাক মঞ্জা সরি সরি
0: মানে 120 বা
1: হুম হুম হুম হুম
0: 100 ঠাঙ্গি দেয়
1: হুম
0: ওদাকে পারতে পারতে
1: চুং বতাবো গা 30 35 সঙ্গে পুরা খাই থাঙ্গু
0: পুরা খাই থাঙ্গু
1: আ আ
0: তিরিশ পাইছে সে ভরে যে ফুরবে
1: আ আ আ হ হ হ হাইতা
0: টাকা যাক কিনে দিতে
1: না আ হা হা হা আইন হামবাই জরা বকুরি খাবা মালাই ফিয়ন্ত আ
0: হা
1: হা হা হামবাই হা
0: বাই

খাপাংছং অশোকদরা খাপে খান্দ্রক লাইফোনিন টকশো সঞ্জা খাম পান্দা আকাশবাণী মিলনিয়া কেন্দ্রী ককপুর খতলো আওয়াই যাক অ পান্দা অ হাতিবার বাকি অরণ্য পাইখা বুসখানি হাতিবার তৈশ হাইনে হাই মালাই ফেয়ানো যতন হাইনে হাই ইয়াফার ফিরু সঞ্জা কাহাম আকাশবাণী মিলনিয়া শুনলেন ককবরক অনুষ্ঠান লাইফোনিন সঞ্জা কাহাম। এবারে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামার অনুষ্ঠানে আজ শুনবেন প্রাকৃতিক খামারের উপকারিতা নিয়ে বলবেন কৃষি পরিদর্শক সঞ্জিত দাশ।

0: নমস্কার কৃষক ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক চাষের উপকারিতা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন কৃষিতে স্নাতকোত্তর পূজা রায়। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার,
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক চাষের উপকারিতা, তা আপনার কাছ থেকে প্রথমে জানব, আসলে প্রাকৃতিক চাষ বিষয়টা কি?
1: হ্যাঁ, অবশ্যই। প্রাকৃতিক চাষ বিষয়টা হলো যেখানে আমরা প্রকৃতিকে কোনো হার্ম করব না, মানে প্রকৃতির যাতে কোনো ক্ষতি না হয়, এরকম ভাবে প্রকৃতির ক্ষতি না করে আমরা যে চাষটা করি, হ্যাঁ, চাষ করি বা গবাদি পশু পালন, যেহেতু এটা ফার্মিং এর মধ্যে আসে, তো সবটা মিলিয়ে যেটা আমরা প্রকৃতিকে কোনো ক্ষতি না করে আমরা যে কৃষিকাজটা করি ওইটাই হলো ন্যাচারাল ফার্মিং।
0: আর এখন আমাদের কৃষক ভাই বোন যারা চাষবাসের কাজে যুক্ত রয়েছেন, ওনারা কিভাবে এর সুবিধা পেতে পারেন বা কিভাবে চাষ করলে পরে ওনারা সে প্রাকৃতিক ভাবে প্রকৃতিকে প্রকৃতির ক্ষতি না করে চাষবাস করতে পারেন, যদি সেই বিষয়ে একটু বিস্তৃত আলোচনা করেন?
1: হ্যাঁ, অবশ্যই। প্রকৃতিকে ক্ষতি না করে বলতে, আমরা এটাকে ন্যাচারাল ফার্মিংটা তার জন্যই চালু করা হয়েছে বা আমরা করি, যাতে আমাদের প্রকৃতি, যেরকম আমরা গাছ লাগানোর জন্য মেইনলি আমাদের মাটি দরকার, তো মাটির যাতে কোনো ক্ষতি না হয়। মাটিতে আমরা যেরকম গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি, বিভিন্ন ধরনের সার, পেস্টিসাইড, ইনসেকটিসাইড, কীটনাশকগুলি যে ইউজ করি, তো ওইগুলির ব্যবহার যাতে কম হয়, যাতে আমরা মাটির উর্বরতাটা ভালো রাখতে পারি, মানে মেনটেন করতে পারি, তার জন্য আমরা মেইনলি ন্যাচারাল ফার্মিংটা করে থাকি। আর তার জন্য যেরকম আমাদের বিভিন্ন যে ফার্মিং প্রসেস আছে, মানে এগুলি গাছগুলি লাগানোর বা গাছকে কীটপতঙ্গ থেকে তাদের রোগ মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যেটা আমরা অবশ্যই মেনে থাকি। যেরকম আমরা, যেমন ধরো টমেটো গাছ লাগালো কোনো কৃষক, টমেটো গাছ লাগালো, এবার টমেটো গাছে অবশ্যই পোকামাকড় আক্রমণ হবে, তো এবার আমরা কি করি, যে আমরা যদি কেমিক্যাল, মানে কেমিক্যাল ইউজ না করে যদি আমরা এটাকে ন্যাচারালি আমরা মনে করি যে এটাকে গাছটাকে আমরা রক্ষা করব, তার জন্য আমরা ওই গাছ, টমেটো গাছের মধ্যে আমরা কি করি, গাঁদা ফুল গাছ লাগাই। হ্যাঁ, তো লাগালে কি হয়, একটা পোকা আছে যেটাকে আমরা বলি ডায়মন্ড ব্ল্যাক মথ, মানে মথের মতো একটা পোকা, ওইটা কি করে, ওইটা টমেটোকে, টমেটো গাছকে অ্যাটাক করে, তো আক্রমণ করে, তো এবার আমরা কি করি, টমেটো গাছকে যাতে আক্রমণ না করে আমরা ওইখানে গাঁদা ফুল গাছ লাগাই, এবার ওই পোকাটা গাঁদা ফুল গাছে আক্রমণ করে, তো এতে কি হয় যে আমরা যে টমেটো গাছটা লাগালাম ওইটার কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, গাঁদা গাছটার ক্ষতি হয়, আর ওইটার ক্ষতি হলেও তারপর আমরা গাঁদা গাছটাকে উঠিয়ে ফেলে দিতে পারি, কারণ আমাদের কৃষকের মেইন যে ফসলটা থাকে সেটা হলো টমেটো, তাহলে ওটার কোনো ক্ষতি হলো না, তো এরকম ভাবে আমরা করতে পারি। তারপর যেরকম আমরা ন্যাচারাল ফার্মিং এর আর বেনিফিট যেমন আছে, কৃষকদের ইনকামটাকে আমরা বাড়াতে পারি, এটা আমি কিভাবে করতে পারি, যেরকম আমাদের মেইনলি কৃষক ভাইদের মেইনলি অসুবিধা হয় যে ওরা যে ফসলটা লাগায়, ফসলের যত্ন করতে, ক্ষেতটাকে তৈরি করতে ওদের অনেকটা ইনভেস্টমেন্ট লাগে, হ্যাঁ, ইনপুটসটা অনেক বেশি হয়, তো যাতে সেটা কম হয়, হ্যাঁ, আমাদের বাজার থেকে যেমন সার কেনা হয়, ওষুধ কেনা হয়, সেগুলি যাতে না কিনতে হয়, ওরা যাতে নিজেদের বাড়িতে যা যা উপকরণ আছে ওইগুলি ব্যবহার করে, যাতে যদি যেভাবে আমরা ওরা করতে পারে ফার্মিংটা, গাছের যাতে ভালো হয়, পরিবেশ দূষণ না হয়, মাটির পোকামাকড় যাতে ভালো নষ্ট না হয়, তো এরকম ভাবে যে করে, তার জন্য আমরা করতে পারি কি, যেরকম আমাদের বাড়িতে যে গোবর সার আছে, এখন কোন কৃষক গবাদি পশু পালন করে, হ্যাঁ, যেমন গরু পালন করে, তো ওইখান থেকে আমরা গোবরটা পাই, তাহলে আমরা গোবরটা গাছে দিতে পারি, তাহলে গাছেরও পুষ্টি হয়, ঠিক আছে। তারপর আমরা যেরকম গোবর সার যেরকম ইউজ করি, আমাদের বাড়িতে কেঁচো সার হয়, হ্যাঁ, কেঁচো সার আমরা নর্মালি আমরা এখানে বেশি একটা দেখি না কেঁচো সার চাষ করতে, কিন্তু কেঁচো সার, যদি কেঁচো সারকে বলা হয় ভার্মি কম্পোস্ট, আমরা নর্মালি এগুলি বাড়িতেও বানাতে পারি আবার বাজার থেকেও আনতে পারি, তো ভার্মি কম্পোস্ট আমরা ব্যবহার করতে পারি ন্যাচারাল ফার্মিং এর মধ্যে। তারপরে আর এগুলি করার জন্য যেরকম গোবর সারটা আমাদের কি করতে হয়, অনেকে গোবর সার কি করে, ভেজা গোবর সার ব্যবহার করে, সেটা না করে আমরা গোবর সারটাকে শুকিয়ে তারপর আমরা ব্যবহার করবো, যেটা গাছের জন্য ভালো হয়।

0: ফার্মিং এটা করতে পারবো না। তো আমরা একটা তৈরি করি যেটা হলো, যেটাকে বলা হয় বীজামৃত। হ্যাঁ, বীজামৃত তৈরি করি। আর এই বীজামৃতটা কি করে, আমরা যেটা কেমিক্যালি আমাদের বীজকে রক্ষা করে, তো কেমিক্যালটা ইউজ না করে আমরা ওই অর্গানিক্যালি আমরা ওইটা করি, ঠিক আছে। আর এটা করার জন্য যা যা উপকরণ দরকার সবটাই মোটামুটি একজন কৃষক বা কৃষকের বাড়িতে মোটামুটি পাওয়া যায়। যেরকম আমরা বীজামৃত তৈরি করার জন্য প্রথমে আমি উপকরণগুলি বলছি যে আমরা কিভাবে করতে পারি, খুব সহজ পদ্ধতিতে করা যায়। আমরা একটা কথা কথা 20 লিটার জল নিলাম, ঠিক আছে। জল নিয়ে তারপর ওইটাতে গরুর যে মূত্র আছে, ঠিক আছে, কাউ ইউরিন, তো ওইটা নিলাম 5 লিটার, ঠিক আছে। তারপরে কাউ ডাং, মানে গরুর যে গোবরটা আছে, শুকনো গোবরটা বা শুকনো ভিজা যেকোনোই হতে পারে, গোবরটা নিলাম আমরা 5 কেজি, ঠিক আছে। তারপরে ওইটাতে আমরা চুন ইউজ করলাম, ঠিক আছে, চুন হবে 50 গ্রামের মতো। চুন মিক্স করলাম, তারপর হ্যাঁ 20 লিটার জলের মধ্যে 5 লিটার ইউরিন, 5 কেজি গোবর, আর হলো চুন হলো 50 গ্রাম, ঠিক আছে। আর হাতের মুঠো 2 মুঠো নর্মাল মাটি যে আছে, যে কোনো ভালো গাছের নিচে যেখানে গাছটা বড় হয়েছে ওইখানের মাটি নিলাম, নিয়ে তারপর ওইটার মধ্যে দিয়ে মিক্স করে যে মিশ্রণটা তৈরি হবে, হ্যাঁ, সেটা আমরা কি করব, মানে বেশি না 24 ঘন্টার জন্য আমরা রেখে দেব, কোন ছায়া জায়গাতে আমরা রেখে দেব। তারপর রেখে দিলে এটার মধ্যে যে কেমিক্যালি, ওটা যে মানে কেমিক্যাল না সরি, ওইটার মধ্যে যে ন্যাচারালি যে জীবাণুগুলি তৈরি হবে, যেটা যখন তৈরি হয়, যেটা যখন আমরা বীজের মধ্যে বীজগুলি ওইখানে ভিজিয়ে রাখি, তখন এটা অটোমেটিক ওই ট্রিটমেন্টটা হয়ে যায়, যাতে ওই বীজগুলি কোন পোকামাকড় বা পিঁপড়ে এগুলি যাতে আক্রমণ না করে, তার জন্য এটাকে বলা হয় বীজামৃত। তাহলে আমরা এগুলি বীজামৃতটা তৈরি করার জন্য যা যা লাগলো সবটাই আমরা বাড়িতে পেয়ে গেলাম, কোনো বাজার থেকেও কিছু কিনতে হলো না বা কৃষকদের কোনো কেমিক্যাল ইউজ করতে হলো না, তার জন্য আমরা বীজামৃত ইউজ করতে পারি।
1: এখানে আপনি একটা কথা বলেছেন, যখন আপনি বলছেন যে আমাদের কৃষক ভাই বোন যদি প্রাকৃতিক চাষের যদি উপকারিতা পেতে চান, তাহলে আপনি যে কথাটা বলছেন, আমরা যদি রাসায়নিক ওষুধ দিয়ে যদি বীজ শোধন করতে হয়, তাহলে আমাদের রাসায়নিক ওষুধ বাজার থেকে কিনতে হচ্ছে, তাহলে এখানে আমাদের টাকার প্রয়োজন হচ্ছে। কিন্তু আমাদের কৃষক ভাই বোন যদি বাড়িতে যে সকল উপাদান পাচ্ছেন, যেমন বীজ অমৃত যেটা বলছেন, এটা যদি আমাদের কৃষক ভাই বোন যদি বাড়িতে তৈরি করেন, তাহলে ওনারা কিন্তু পয়সা দিয়ে বাজার থেকে কিনতে হচ্ছে
0: না,
1: মোটামুটি বিশেষ করে চুনটা কিনতে,
0: হ্যাঁ, চুনটা শুধু কিনতে হচ্ছে,
1: বাকি উপাদানগুলো কৃষক ভাই বোন বাড়িতে পেয়ে যাচ্ছে, কৃষক ভাইয়ের বাড়িতে পেয়ে যাচ্ছে,
0: বাড়িতে অবশ্যই, হ্যাঁ। তো তারপরে আরেকটা আছে, যেটা যেমন এটা বীজামৃত হলো, আরেকটা আছে জীবামৃত, হ্যাঁ, জীবামৃত আছে একটা, আরেকটা হলো ঘন জীবামৃত। মানে জীবামৃতটা কি করে, মাটিতে যে পোকামাকড় থাকে, বিভিন্ন জীবাণু থাকে, যেগুলি ভালো গাছের জন্য ভালো, বা মাটিতে এরা মাটিতেই থাকে, তো আমরা যেমন কেঁচো, বিভিন্ন ধরনের পোকামাকড়, তো যেগুলি, তো ওরাও তো অনেক সময় মানে ওরা মারা যায়, তারপরে কি হয়, ওদের দেহাবশেষটা যখন মাটিতে মিশে তখন কি হয়, মাটির উর্বরতাটা বাড়ে। তো এবার আমরা ওইটা যাতে মেনটেন থাকে, মাটিতে যাতে পোকামাকড়ের বৃদ্ধিটা ভালো হয়, পোকামাকড় যাতে বাড়ে, তো তার জন্য অবশ্যই উপকারী পোকামাকড় যাতে বাড়ে, তার জন্য আমরা এই জীবামৃতটা তৈরি করি। এটা জীবামৃতটা তৈরি করারও পদ্ধতি আছে, আমি সেটা বলছি, যেটা মাটিতে দিলে গাছেরও ভালো হয়, আবার মাটির উর্বরতাটাও বাড়ে, অবশ্যই, হ্যাঁ, মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে। আর মাটির স্বাস্থ্য তখনই ভালো থাকবে যখন মাটিতে যে পোকামাকড়গুলি থাকে ওদের বায়োলজিক্যাল লাইফটা ভালো হয়। আমি বলছি জীবামৃতটা কিভাবে তৈরি করা হয়। প্রথমে আমরা কোনো ড্রাম বা কিছু ট্যাঙ্ক বা কিছু নেব, মিনিমাম প্লাস্টিকের, হ্যাঁ হ্যাঁ, যে কোনো হ্যাঁ, ধাতুর হতে পারে। নিয়ে তারপর ওইটাতে আমরা যদি 200 লিটার ধরে বলি, 200 লিটার জল দিলাম ড্রামটাতে, তার 200 লিটার ড্রাম নিলাম, তারপর ওইটাতে মোটামুটি 150 বা 180 লিটার জল নিলাম, তারপর ওইটাতে 10 কেজি গোবর অ্যাড করলাম, ঠিক আছে, 10 কেজি গোবর, তারপরে ইউরিন, মানে গোমূত্র যেটা হয় সেটা আমরা দিলাম 10 লিটার, 10 কেজি গোবর, 10 লিটার গোমূত্র, তারপরে ওইটাতে আমরা গুড় ইউজ করলাম, আমরা যে গুড়টা খাই ওই গুড়টা, বা এরকম গুড় হয় যেটা আমরা খাই সেটাই বেশি পরিশোধিত হয়। অনেক সময় কি হয়, গুড়টা লিকুইড থাকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আমরা ইউজ করি তা আরো ভালো, ঠিক আছে। তো গুড় দিলাম, গুড় লাগে মোটামুটি 1 থেকে 1.5 কেজির মতো। তারপর আমরা যে বেসন খাই, বেসন ইউজ করলাম, বেসনও সেম 1 থেকে 1.5 কেজি আমরা দিলাম, তারপরে এটাতে মাটি অ্যাড করলাম, হ্যাঁ, যে ভালো মাটি, কোন গাছের তলার ভালো মাটি দিলাম, তারপরে 2 মুঠো হাতের মুঠে 2 মুঠোর মতো নিলাম,

0: তো দিয়ে তারপর এটাকে মিক্স করে ওইটাকে মোটামুটি আমরা 3 দিনের মতো রেখে দেব, যেভাবে মিক্স করে ভালো করে ওইটাকে 3 দিনের মতো রেখে দেব। রেখে দিয়ে তারপর এবার ওটা যখন 3 দিন পরে পরে, প্রথম 3 দিন রাখলাম, 3 দিন পরে আমরা একটু নেড়ে দিলাম ওই যে মিক্সারটাকে, হ্যাঁ নেড়ে তারপর এরপরে 3 দিন, মানে মোটামুটি 72 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তারপর হয়ে যাওয়ার পর আমরা তারপর এটাকে অবশ্যই যে আমরা যে জল সেচের জল ব্যবহার জল দিই, ঠিক আছে, বা নর্মালি আমরা এটাকে মাটিতে দিতে পারি বা গাছে স্প্রে করে দিতে পারি, স্প্রে মেশিন দিয়ে গাছে আমরা স্প্রে করি, তাতে কি হয় গাছেরও খাওয়া পায় আর মাটিতে যদি দিই মাটির উর্বরতাটাও বাড়ে।
1: অ্যাকচুয়ালি এখানে আপনি যে কথাটা বলছেন যে এটার নাম কি বলছেন,
0: জীবামৃত,
1: জীবামৃত, আচ্ছা আসলে আপনি যখন যেটা বলছেন গাছের গোড়া যখন দেবেন এটা মাটিতেও যাচ্ছে, মাটির উর্বরতা বাড়ছে, মানে তো গাছের খাদ্য,
0: গাছের খাদ্য, হ্যাঁ একদমই,
1: ঠিক আছে। তো সেই হিসেবে তাহলে আপনি খুব সুন্দর কথা বলেছেন, আমাদের কৃষক ভাই বোন যদি আপনি এই যে উপাদানগুলোর কথা বলেছেন, এই উপাদানগুলো কিনতে গেলেন তো বেশি একটা পয়সা লাগছে না, ঠিক আছে,
0: শুধু যদি ওদের নিজেদের বাড়িতেই থাকে, ওরা যদি গবাদি পশু পালন করে থাকে তাহলে ওদের বাড়ি থেকে এটা পাওয়া যাচ্ছে।
1: ভাই বোন যতজন আছেন আশা করি সব কৃষক ভাই বোনের বাড়িতে গবাদি পশু ম্যাক্সিমামে আমাদের কৃষক ভাই বোন পালন করে থাকেন, কারণ কি এই যে গো সম্পদ আমাদের কৃষক ভাই বোনের কি বলবো, ওনাদের জীবনের সঙ্গী,
0: জীবিকা নির্বাহের একটা অবশ্যই ভালো
1: ভালো উপায় আমরা বলতে পারি। তো এছাড়া যে উপাদানগুলোর কথা বলেছেন, বেসন যে কথাটা বলেছেন, বেসন একটু বেসন কিনতে হবে,
0: বেসন বলতে বেসন আমরা যে চানা ডাল, বেসন কি চানা ডালকে জাস্ট গুঁড়ো করে আমরা যেটা ইউজ করি ব্যবহার করি,
1: আমাদের কৃষক ভাই বোন যদি নিজেরা সেই চানা বুট কিনে যদি পাউডার দিতে পারেন তো আরো পয়সা তো কম হতে পারে। যাই হোক, এই উপাদানগুলো যদি আমাদের কৃষক ভাই বোন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু জৈবিক উপায়ে আমাদের কৃষক ভাই বোন যে গাছপালা রয়েছে বা কৃষক ভাই বোন যে চাষবাস করছেন, যে কৃষিজ যে উদ্ভিদ রয়েছে বা কৃষিজ যে ওনারা বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন বা বিভিন্ন ধরনের ফল চাষ করছেন, সবগুলোর কিন্তু খাবারের চাহিদা বা সারের চাহিদা কিন্তু এই
0: জীবামৃত থেকে ওরা পেয়ে যাচ্ছে।
1: এরপরে আর কি কি রয়েছে,
0: তারপরে যেরকম আমরা এবার গাছের খাদ্য হলো, এবার যদি গাছে কোনো পোকামাকড় আক্রমণ করলো, ঠিক আছে, এবার পোকামাকড়কে আমরা বিভিন্ন ভাবে, নর্মালি তো আমরা কোন কীটনাশক স্প্রে করে দিলাম তখন আমরা এটাকে ইয়ে করতে পারবো, কিন্তু আমরা প্রাকৃতিক ভাবে কিভাবে করব, কোন পোকামাকড়কে আমরা কিভাবে প্রাকৃতিক ভাবে ইয়ে করব, যেরকম আমরা একটা আছে যে ফেরোমন ট্র্যাপ বা লাইট ট্র্যাপ বা কোনো আমরা আঠা, ফেরোমন ট্র্যাপটা কি কোন গাছের একটা ক্ষেতের মধ্যে কিছু আঠা জাতীয় কিছু পদার্থ পাওয়া যায় যেটা আমরা দিয়ে দিলে পোকামাকড়গুলি ওই গাছকে আক্রমণ না করে ওই জায়গাটাতেই যায়, মানে ট্র্যাপ বলা হয় কারণ ওই জায়গাটাতেই যায়, তখন ওইটাতে, হ্যাঁ ওইখানে আঠা জাতীয় ইয়ে থাকে, তো যেটাতে গেলে ওইটা তখনই ওরা মানে মারা যায়, আটকা পড়ে যায়, তখন আর গাছের আর কোনো ক্ষতি হয় না। তারপর যেরকম আছে লাইট ট্র্যাপ, হ্যাঁ মানে কোন একটা যে পোকামাকড়টা অন্ধকার মানে আলো পছন্দ করে বেশি, তো যখন আমরা আলো জ্বালাই তখন ওই যে গাছে অ্যাটাক না করে ওই আলোকিত জায়গাটাতে শুধুমাত্র ঘোরাফেরা করে, তো এখন আলোকিত জায়গাটাতে আমরা যদি অন্য কোন গাছ লাগিয়ে দিই তাহলে ওই গাছটাই নষ্ট হবে, কৃষকরা যে ফসলটা লাগিয়েছে ওইটা নষ্ট হওয়ার সুযোগটা কম থাকে।
1: এমনও করতে পারেন, ধরুন যে কথাটা আপনি বলছেন যে লাইট র্যাপ যেটা বলছেন বা আলোক ফাঁদ যেটা বলছেন, আলোক ফাঁদ যেখানে একটা আলো জ্বালিয়ে দিলেন সেখানে নিচে যদি একটা বড় জলের পাত্র যদি বসে দেওয়া যায়,
0: হ্যাঁ তারপর হ্যাঁ ওই জলে পড়ে গেল, তারপরে এবার আমরা যখন যদি একবার আক্রমণ, এটা হলো পোকামাকড়ের ব্যাপার, এবার যদি কোনো রোগ হয় গাছের মধ্যে, বিভিন্ন ধরনের রোগ হয় বা কিছু পোকা আছে যেটা গাছের পাতায় বা গাছের ডালে আটকে যায়, ওদের কিভাবে আমরা নষ্ট করব, তো যেরকম আমরা যেন নিম অয়েল ইউজ করতে পারি, যে গাছে যে আমরা যে নিম পাতা আছে বা নিম অয়েল আমরা সাধারণত বাজার থেকেও কিনতে পাই, আবার কেউ যদি মনে করে যে বাজার থেকে না কিনে আমরা বাড়িঘরে তৈরি করতে পারে, একদম মানে এটা একদম সহজ পদ্ধতি, যেরকম নিম পাতা নিয়ে সিদ্ধ সেদ্ধ করে এটার সাথে আমাদের যে কোনো সাবান বা সার্ফ যে কোনো বা বাসন মাজার যে কোনো কিছু এগুলি মিক্স করে জাস্ট এটাকে গাছের মধ্যে স্প্রে করে দেবে, তো তাতে কি হয় আমাদের এটাতে কোনো ক্ষতি হয় না, হ্যাঁ কোনো বাজার থেকেও কৃষকদের কিনতে হচ্ছে না, আবার ন্যাচারালি ওরা ওইটাকে মেনটেন করতে পারছে।
1: যে কথাটা বলছেন আমাদের কৃষক ভাই বোনেরা, তো এই মুহূর্তে আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন হয়তো অনেকে ভাববেন যে নিম পাতা তো ঠিক আছে, তেতো বলে থাকি, হ্যাঁ এটা গাছের পোকামাকড়ের কি বলবো
0: নষ্ট করে,
1: স্বাদ নষ্ট করে ফেলবে, ওই পাতার মধ্যে জমা পাতাটা খাবে না। পাশাপাশি যে কোনো ডিটারজেন্ট বা যে কোনো আপনি যে বলছেন সার
0: মারা যাবে। তো এটাই মানে অ্যাকচুয়ালি আমাদের অর্গানিক ফার্মিং এর জন্য ত্রিপুরাতে আমাদের এরকম আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছে যে আমাদের ত্রিপুরাতে 5,500 হেক্টর জমি আছে যেখানে এখন অর্গানিক্যালি মানে কোন কেমিক্যাল ইউজ না করে আমাদের এখন চাষ হচ্ছে, মানে কৃষক ভাইরাও এটাতে অনেক বেশি আগ্রহী বা উৎসুক দেখাচ্ছে।
1: আর
0: হ্যাঁ কৃষক, হ্যাঁ কৃষি দপ্তর থেকে এটা দেওয়া হয়েছে। আর এগুলির জন্য কোন কৃষক ভাই যদি মনে করে যে হ্যাঁ তারা অর্গানিক ফার্মিং করবে, ন্যাচারাল ফার্মিং করবে, ওদের যদি কোনো সহযোগী দরকার হয়, এরা বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, অফিস আছে, তারপর কেবিকে, হ্যাঁ যেটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জন্য, হ্যাঁ কৃষি বিজ্ঞান কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ জায়গা কৃষি ব্যাপারে কিছু জানার জন্য, হ্যাঁ তো ওইখানে গিয়ে ওরা যোগাযোগ করতে পারে, ওদের বিভিন্ন ধরনের ট্রেনিং হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, তো ওই মানে ওইটাও ওরা দেখতে পারে।
1: আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি বুঝাতে চেয়েছেন আমাদের কোন কৃষক ভাই বোন যদি এইভাবে জৈবিক উপায়ে যদি আরো কিছু জানতে চান, যদি ওনারা কিছু প্রশিক্ষণ নিতে চান, তাহলে ওনারা যে কৃষি বিজ্ঞান কেন্দ্র বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরার জন্য রয়েছে এখানে বীরচন্দ্রমনু,
0: হ্যাঁ বীরচন্দ্রমনু আছে,
1: অবশ্যই কেন্দ্রে ওনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের কিষাণ ভাই অনুষ্ঠানে বীরচন্দ্রমনু থেকে অনেক কৃষি বিশেষজ্ঞ আসেন, হ্যাঁ আমাদের অনুষ্ঠান শুনতে পারেন, এবং অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় যারা কেবিকে এর যারা বিশেষজ্ঞ আছেন ওনাদের অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি, সেগুলো আমরা শুনতে পারেন, তাই তো। এছাড়া সর্বশেষ আপনি আমাদের কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে যে প্রাকৃতিক চাষের উপকারিতা সম্পর্কে কি বলবেন?
0: প্রাকৃতিক চাষের উপকারিতা আমাদের কৃষক ভাইদের মেইনলি দেখতে হবে যে ওদের একটাই সুবিধা হয়, মানে ওদের ইনপুট যে ইনকাম হয় সেটা খুব ভালো হয়, হ্যাঁ মানে আমরা যেটা বলি ইনপুট এন্ড আউটপুট, ইনপুট মানে কৃষক ভাইরা কতটা খরচা করলো, হ্যাঁ কৃষিকাজটা করার জন্য ওই ফসলটা ফলানোর জন্য কতটা ইনপুট দিল আর আউটপুট কত আসলো। আর ন্যাচারাল ফার্মিং এটাই সুবিধা, ওদের ইনপুটটা বেশি লাগে না, ঠিক আছে, মানে মেন কথা হলো ওদের লাভটা বেশি হয়, হ্যাঁ যেহেতু আউটপুটটা ওদের বেশি আসে তার জন্য ওদের ফাইন্যান্সিয়াল আউটপুটটা বেশি থাকে।
1: আর এছাড়া আর একটা বিষয় হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের কৃষক ভাই বোন একটু ধৈর্য ধরতে হবে, কারণ কি আমাদের কৃষক ভাই বোন জৈবিক উপায়ে যখন নিয়ন্ত্রণ করতে যাবেন প্রথম প্রথম হয়তো পোকামাকড় মানে একটু সারতে সময় লাগবে, পরবর্তী সময় যখন দিতে দিতে যখন ওনারা মোটামুটি কয়েকবার প্রয়োগ করবেন অবশ্যই রোগ সারবে এবং পোকাতে রোগ পোকা নিয়ন্ত্রণ অবশ্যই,
0: হ্যাঁ অবশ্যই। আবার অনেক সময় কি হয় যে এরকম ভাবে ন্যাচারাল করতে করতে অনেক সময় কি হয় ফলনটা বেশি একটা হয় না, তখন কৃষক ভাইরা কি করে যে হ্যাঁ আচ্ছা হচ্ছে না আমাদের লস হচ্ছে আমরা করব না, কিন্তু হ্যাঁ রাসায়নিক ওষুধ প্রয়োগ করে আমরা বেশি প্রোডাকশন পাবো, কিন্তু এটাও ঠিক না যে যখন আস্তে আস্তে আমাদের যখন আমরা একটা নতুন পদ্ধতি অবলম্বন করি সেটা আমরা যখন এক বছর দু বছর তিন বছর এরকম ভাবে করি এটা অবশ্যই আমাদের দেখতে হবে যে আমাদের আলটিমেটলি আমরা ভালোর জন্যই করছি, আমাদের মাটির উপকার হচ্ছে, ফসলও ভালো হচ্ছে, তো সেটাই আমরা দেখে যাতে আমরা এটাতে ওইটার উপর নির্ভর করি মানে ন্যাচারালি আমরা অর্গানিক ভাবে অর্গানিক্যালি যাতে আমরা এটাকে করতে পারি সেটাই দেখা, হ্যাঁ চাষবাস করতে পারি সেটাই দেখা উচিত।
1: তো ম্যাডাম সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে, তা আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের যে প্রাকৃতিক চাষের উপকারিতা এ নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
2: প্রাকৃতিক চাষাবাদের সুবিধা এ নিয়ে শুনলেন একটি আলোচনা, আলোচনায় অংশগ্রহণ করেছেন কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী পূজা রায়, এবং সেই সাথে আমাদের খেতে অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ দেবনাথ। আপনারা শুনছেন কৃষক বন্ধুর জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান খেতে খামারে। এখন নিবেদিত হচ্ছে দেশাত্মবোধক গান, আজ শুনুন শুভ্রা মণ্ডলের কণ্ঠে।

খ্যাতিমান অনুষ্ঠানে তখন শুনলেন দেশাত্মবোধক গান। আজকে শিল্পী ছিলেন শুভ্রা মণ্ডল। এর সাথে খ্যাতিমান অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই অর্থাৎ 7:05 শাস্ত্রীয় সঙ্গীতের আসর সারগম, এতে আজ শুনবেন আজকের শিল্পী ওস্তাদ বড়ি গোলাম আলী খান, রাগ জয় জয়ন্তী। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রেডি করে শোনানো হবে বাংলায় সংবাদ। 7:45 এবং 7:55 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আপনাদেরকে আমরা শোনাব যথাক্রমে কর্মরূপ সংবাদ এবং স্থানীয় বাংলাতে সংবাদ। 8:05 থেকে 9 পর্যন্ত এই টানা 95 ধরে আপনারা শুনবেন লাইভ ফোন ইন মনির মতবান। এই আসরে আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবি গান, নানা রঙের বাংলা গানের সমাহারে অনুষ্ঠান 5:00 পরিবেশিত হবে 9:30 প্রচারিত হবে শ্রুতি নাটক। আজকের নাটক কাঁচা রূপ, পরিবেশনা থাকবেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। 10:00 প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত পরিবেশনা হারমোনিয়ামের গান, এতে আজ শুনতে পাবেন শিল্পী আশা ভোসলের গাওয়া পুরনো দিনের বিভিন্ন বাংলা গান। 10:30 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘটবে। জানিয়ে রাখলাম আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গী আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের ঘড়িতে এখন সময় 7:05 হয়ে 4 সেকেন্ড। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসর সারগম। আজকের শিল্পী ওস্তাদ বড়ি গোলাম আলী খান, রাগ জয় জয়ন্তী।

এতক্ষণ পরিবেশিত হল সারাগম, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে জয় জয়বন্তীর আগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলেন ওস্তাদ বরে গোলাম আলী খাঁ। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবল দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

0: বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইপ্রাস কে ইনফ্রাস্ট্রাকচার এনার্জি আর এগ্রিকালচার সেক্টর মে ভারতীয় কম্পানিজ কে লিয়ে নয়ে অবসর প্রদান করেগি আর ভারত কে তেজি সে বড়তে শিপিং আর ম্যারিটাইম ক্ষেত্র মে নয়া নিবেশ লেকর আয়েগি। হম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর সার্ভিসেস হাব বানানে কে ভিজন কো গতি দেঙ্গে আর দোনো দেশোঁ কে ইনোভেশন আর স্টার্টআপ ইকোসিস্টেম কে বীচ কানেক্ট বাড়াহেঙ্গে।
0: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
1: Cyprus India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy and respect for international law.
0: উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখন অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
2: एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। बड़ी शांति से, निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত করে গড়ে তোলার জন্য তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী অধিকারী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি ও আইনসভা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। শ্রী অধিকারী পশ্চিমবঙ্গকে আরও উচ্চতর শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম আজ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরের কথা ঘোষণা করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি আজ জানান, রাজ্যের 9,86,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে প্রায় 1,00,000-এরও বেশি আধিকারিকদের কাজে লাগিয়ে জুন মাসের 20 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ অবধি এই সংশোধনী প্রক্রিয়ার কাজ চলবে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথি সফলভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ছিল 50 কোটি। মাত্র 15 মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে 100 কোটিতে পৌঁছেছে, যা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডে 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 18 জুন, একই দিনে ভোট গণনাও করা হবে। এছাড়া নির্বাচন কমিশন

সরকার মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনও ঘোষণা করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং এআইএডিএমকে সাংসদ সি ভি সানমুগম সম্প্রতি রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ায় তাদের আসন দুটি শূন্য হয়েছে। এই উপনির্বাচন 18 তারিখ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে এই মাসের 24 তারিখ পর্যন্ত করেছে। এর আগে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল পর্যন্ত। গত কয়েকদিন ধরে সিবিএসইর ওয়েবসাইটে ব্যাপক চাপ পড়ার দরুন ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তাঁর শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তার প্রয়াত কাকা চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তার মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় কূটনৈতিক অগ্রগতির বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দেওয়ায় আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.5 শতাংশেরও বেশি বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে $105.11। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম 1.7 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি $98 হয়েছে। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় 2 ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে প্রাণ হারিয়েছেন। নেপালের পর্যটন দফতর জানিয়েছে, শৃঙ্গ জয় করে তাঁরা দুজনেই নেমে আসছিলেন। গাইডদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুজনেই গতকাল এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এই মরশুমে এই নিয়ে 4 জন মারা গেলেন। আফগানিস্তানের কান্দাহার, হেরাত, ঘোর এবং তাখার প্রদেশে গতরাতে প্রবল ঝোড়ো হাওয়া ও বজ্রপাতে 6 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে একাধিক রাস্তাঘাট জলমগ্ন, বিপুল পরিমাণ কৃষিজমি, গাছপালা ক্ষতিগ্রস্ত, শতাধিক সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে, অন্তত 20টি বাড়ি ভেঙে পড়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 3 ওভার 1 বলে 37 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাস দমন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000েরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশনী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককটুমা ববাগ্র কুঙ্খা তিনি দিল্লি কটাল ভারত হাকতর বাই সাই প্রাসনি বিশিং কিজাস কক খালাইমুগ মুসয়ের লেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স বিশিংটৈ ফিল চিচুকু রোজগার বাণিক খরক জিবা সাইনি গবাং কতাল সেবুক মানাই সিকলারক অফার যাফারন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজগুনি অংখারে তিনি কারিজাক্ষা আকাশবাণী বিচি চুকু চিপুমানোর গে তিনি আকাশবাণী আগরতলা বখাক্তই কাইসা ম্যারাথন যোগালি জাখা তাবো ককটমা শুক্র বই মন্ত্রী বক্রত নরেন্দ্র মোদী তিনি দিল্লি কটাল সাইপ্রাস রাষ্ট্রবক্রকনি কুশ ক্রিস্টু ডুলিডেস বাই ককলাম সালাইমেও আচুখা বরক জুদা জুদা মানজাক মঙ্গ ফার্মানি সুবা মুং খবই আম চাইটাই হাকতর ফাতানি জুদা জুদা বাবাইনে তে ককলাম সালাইকা ককলাম সালাইমা উল কেস কক খালাইমঙ্গ মুসৈরি লেখা বাদ জানমামনা উল রাষ্ট্রপক্ষক তাবুন পুইলা ভারত বেড়াইনা ফাইমা
1: সাইপ্রাস ভারত কে টপ 10 ইনভেস্টর্স মে সে এক হ্যায় পিছলে এক দশক মে সাইপ্রাস সে ভারত মে নিবেশ লগভগ ডবল হুয়া হ্যায় দোনো দেশো কে বিচ ট্রাস্ট বড়া হ্যায় ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সে তমাম নয় সম্ভাবনায় বনি হিসা লাভ উঠাতে হুয়ে হম আগলে 5 বর্ষো মে ইস ইনভেস্টমেন্ট কো ফির সে ডবল করনে কা লক্ষ্য রাখ রয়ে
0: আবনি সুকাং তিনি পুঙ্গ ভারত হাকতনে বৈহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাস রাষ্ট্রপক্ষর বই মালিকা তাই হদানি লামতেই হাকতর কাইনি বিশিং সুবালয় মুংনে হালক তাইব কাম উঙ্গানে খাকলাই যাকো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা হা কতনি যত আরে আমচাইন তাইব কাহাম খাই তিসানা বগে হাপাং স্মার্ট বর্ডার প্রজেক্ট সল খাই না তিনি দিল্লি কটাল বিএসএফ নি পান্ডা কাছ কক নারখনি মুচাং সা সাকা অ তাং বতাং দ্রুন রাডার ক্যামেরা তাই কবনি তাং সেপ গনাং দঙ্গ বতাইব সাকা বসকাং বিচি কাইছেন বিচিং স্মার্ট বর্ডার কনসেপ্ট নি বিশিঙ্গ আরে আমচাই নাই মঠাং তাইব বেকরেপ হামক্রাই গনাং নি সামু তাংজাগন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স নি সেব বাই ফিল চিচুকু রোজগার বাণিক খরক জিবা সাইনি গবাং কতাল সেবুক মানাই সিকলার অপার ইয়াফারন তাই আপনারগে সংজাক পান্ড মন্ত্রী বক্র কক নারগান হা কতনি কাই ব্রিচিসিনি থায় সংজাক অ রোজগার বাণিক রেল সাখাম স্বরাষ্ট্র রাংটং সেব তাই কুচুগ্রং বেডাক ন খুবই জুদা জুদা হাপংনে নাইকুঙ্গ সেবুক মানাই রপান্ড মানজাগান খোচাটাই ক্লাইও টাবুকসুক জরা হা কতর গনাঙ্গ সংজাক কাচিচা রোজগার বাণিক সেব বাই চিনই রাছাই অপার লেটার বাকজাকা চংবরী কমিশন তিনি হাস্তে কাইচিনি রাজ্যসভানি নৈচিবরী আচুক থাইনি চংবরী জর বুতাং সাকলাইকা আগিনি মন্ত্রী বক্রক এস ডি দেবগুড়া কেন্দ্রনি মন্ত্রী জজ কুরিয়ান তাই রন রবনিৎসিং খবই কিয়াসুক আদংনি জরা বসকাং তালন পাইসুগান কমিশনের বিখাক্তি সাকলাই জাকা বসকাং জুন তালনি পুইলা সালন ককমুং কারি জাগান তাই জুন তালনি সালচি চারণ বুট নাহার জাগান অ সালন বুট ব লেখা জাগান ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজগুনি অংখারি তিনি কারিজাখা আগরতল রং ববন ককটুমা থুমদাই রং থুম্ব ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডনি চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল সাকা কাট অফ মার্চ যোগই পিসিএম গ্রুপনি লিস্ট টঙ্গ খরক সা সাই চিনিরা ব্রৈচিবা তাই পিসিবি গ্রুপনি লিস্ট টঙ্গ খরক থাম সাই ডগরা চারচি ব্রৈ পিসিএম গ্রুপ পৈলা অংকা শ্রীকৃষ্ণ মিশন রংরকনি অর্ঘজ্যোতি সাহা সেকেন্ড অংকা বিলুনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম রংনকনি অনিমেশ সরকার তাই থার্ড অংকা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী পিসিবি গ্রুপ পৈলা অংকা মডার্ন হায়ার সেকেন্ডারি রংনকনি বৈভব রায় সেকেন্ড অংকা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী তাই থার্ড অংকা শিশু বিহার রংনকনি ন অর্ণব মিত্র এম পি বিপ্লব দেবনি কৈমুংবাই রানী কমলাপতি স্পেশাল ট্রেন ওয়ান জিরো ওয়ান ডাবল সিক্স সিক্স জিরো ওয়ান ডাবল সিক্স ফাইভ আগরতলাতাই মধ্যপ্রদেশনি রানী কমলাপতি স্টেশন জরা টাবুনি সিমি থাংলাই সিমা বাকই রেল কক চংলাইন গসিমুংরিকা কেন্দ্রনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটন কাইছো এমপি বিপ্লব কুমার দেবন তিনি অকটমা রিকা আকাশবাণী বিচি চুকুচি পুমানোর গই তিনি আকাশবাণী আগরতলা বিখাক্তি কাইছা ম্যারাথন যোগালি জাকা আকাশবাণী আগরতলানি উত্তর গেট নিসিমো অ ম্যারাথন চেঙ্গই গান্ধী মাংথং জরা থাঙ্গই অফিস নকল কিপিল ফাইকা অ ম্যারাথন চেঙ্গরিকা অলিম্পিয়ার জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার দ্রোণাচার্য বিশ্বচর নন্দীর বরণকারী বা আকাশবাণী আগরতলানী তাংফাং সেবুক রুবাইফাং টাই জুড়া জুড়া বেরামনি ঠোংন হামজাকাই লুকরক ও মেরাথন মঞ্জাকা পান্ডানী বিশিংটি টংকাহাম টংমুং হদানী বায়েবচারী তাই আকাশবাণী সিরি সিটি সামুং টামুংনি পিরসামান ফুরুকজাকা আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা খনাই টংবায়ু আকাশবাণী ককটমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানাকাই টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গনে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং সাল থামসি ছাও ককটি সালনি ফুং দামসি ছাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কথাটাই বই হা কথনি লুকরক বাই ককলাম সালাই না অবঙ্গন মন কি বাতনি ফিল সারা থামসি বিরি বেরমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকরক ন বরকনি ওয়ানসুকমা খাখামা কক মন কি বাত সাহরনানি কবকা মাইক অফ ওপেন ফোরাম এবার নম এপস লুকরকনি ওয়ানসুক মুংরক রহত মানমাইয়ে না টোল ফ্রি নাম্বার 1800117800 ও নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুক মুরক রেকর্ড খাই মানবাই না আপনার কারিব 1922 নাম্বার মিস কল রুইজে লিঙ্ক মানানো আবো তৈব এস এম এস খাই মানবাই না ফোন লাইন অ তালনি বুসকাং সাল নুচি চুকু জরা ফেউজাক টঙ্গানে বলং মন্ত্রী অনিমেশ দেববর্মা টংখর মুথং নারকথানি লুকরণ কাহামকে সাক থানা বাকি কবকা তিনি গান্ধী গ্রাম টংনায় প্রকৃতি ভবন হায়ুং বেরামনি বায়ু ডাইভার্সিটি সাল পার্লামেন্টের গী সঞ্জাক পান্ডব ব কবুমুং নারকা পান্ডব কবনি বিশি মানজাকা চিফ ফরেস্ট কনজারভেটর আর কে সামল নকবই বলং নাইকুংনি কবনি তাংফাং র হাস্তেনি বেরেখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা হাস্তেনি বেরেখিরি থাই ছবি মুরান হায়ুং বেরেখিরি মেপত তিসানা বাকি হাফাং সাকথারি টঙ্গু তিনি টাংন কতর ছবি মুরানি বেখ্রেপ হামক্রাইতাই নাইথক মুংতাই বা কাহাম খাইনে তুই আনজগনি ককলাম পান্ডব ব কক সাকা অ পান্ডব মানজাকা এমএলএ রঞ্জিত সাহা এডিসিনি চারিফাং আদং সি কে জমাটিয়া বেড়াইখ্রী নাইখংনি তাংফাং উত্তম কুমার চাকমাতাই দাগিফাং প্রশান্ত বদল নেগি সবচেয়ে দূর সবচেয়ে পেহেলে ওয়ানসুক মুংন জনজাতীয় গরিমাতের উনকুতি জেলও পালাই জগৈ টঙ্গু আপনারগৈ তিনি পেচাটর ব্লকনি নবীন সরা এডিসি ভিলেজ কমিটির তাংনক বুসকাঙ্গ তাই আন্দার সরা হাই স্কুল থাকলাও প্রশাসনিক তাই সাকাম শিবির কাইসা সংজাকা আরও সাকাম নাইকুনি বুখাকি বেমারীর সাকনাই মাগনা বিটি বরাইব বাকজাকা জল জীবন মিশন তাংবতাংনি বিশিং নক ব্রুমব্রুম নংজাকাই তৈ কাহাম মানথগ্রীনা নাহারে তিনি উদয়পুরনি গুমটি জেলা নাইকলফাং টাংনগ আমজক নাইমুংনি ককলাম পান্ডা কাইসা সঙ্গজাকা পান্ডব তাংবতাংনি সামুং তাংজাক টংমান নংজাকাই তৈ কাহাম মানথগ্রীমুং তাই পাইপলাইন বজাকমান তৈ শুক্রবৈ ককলাম সালাইজাকা উত্তর ত্রিপুরা জেলা নাইকলফাং টাংনগ লুকুলেখামুং 2027 তৈ ফুরুমুংনি লয় খাইমা তিনি চেংজাকা আপনার চেঙ্গেরিখা লুকুলেখামুং হাস্তে দাগিফাং রতন বিশ্বাস আরও কবনি বিশিং মানজাকা উত্তর জেলানে ইয়াকবারা জেলা নাইকলফাং বিজয় সিনহা আকসং থাইমানী ককটুমা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নাইকলজাক বুড়িরগ্নি অরণি ক্রিকেট বাতি মুঙ্গ তিনি থংমুং কাইবরি সংযোজাকা নরসিংহনি টিআইটি থংখলাও সংযোগ থংমুঙ্গ আগরতলা কোচিং সেন্টার রান নৈরাচি ব্রুই বাই রয়্যাল কোচিং সেন্টার নরসিংহনি পিটিআর থংখলাও নিউ প্লেস সেন্টার রান থামচি চুকু বাই রামনগর স্পোর্টিং ক্লাব ন এমবিবি স্টেডিয়াম ইউনাইটেড ফ্রেন্ডস উইকেট কাইথামবাই উসপুলিং ক্লাব ন তাই মোহনপুরনি তালতলা থংখলাও মডার্ন ক্রিকেট একাডেমি উইকেট কাইবরি বাই চাম্পামুরা কোচিং সেন্টার ন মেচেনখা নবাটিবানি ককটুমা বসং দাম নৈচিবরা হাস্তানি যত হাঙ্কর ফেরাঙ্কে ওয়াতে ওয়াবনহীনই নবাটবে নাইকং সাকলাইকা খনাছালনি তুমারি সাক থামচি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচুটক ডিগ্রি সেলসিয়াস গানগিনি টঙ্গনে তিনি সালনি তুমারি টঙ্কা সাক থামচি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিটক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস পাঠ্যক ককটুমা বুবাগ্রক তাইছা পুরু তিনি দিল্লি কটাল ভারত হাকতর বাই সাইপ্রাস বিশিংকিয়াস কক খাইমুঙ্গ মুং সৈরি লেখিয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ভিডিও কনফারেন্স বিশিংটুই খরক জিবা সাইনিক গবাং কতাল সেপ মানাই সিকলার অপারিয়া ফরনা তিরপা জয়েন্ট এন্ট্রান্স আমজমুন খারে তিনি কারি চাকা কক তুমা তিনি বাকে অরণ্য পাইখ্যা উলনি কক তুমা আওয়াই হিঙ্গনা খনাপুং দামচিনি ছটি ব্রৈ চিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী আগরতলার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে 11:00

0: ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে তিনি নতুন কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও রাখবেন। কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে রোজগার মেলা একটি বড় উদ্যোগ। প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে আয়োজিত 18টি রোজগার মেলার মাধ্যমে প্রায় 12 লক্ষ নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। 19তম রোজগার মেলা সারা দেশের 47টি স্থানে একযোগে অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত অঞ্চল থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা রেলমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ সহ ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে যোগদান করবেন। ভারত ও সাইপ্রাসের মধ্যেকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদূর প্রসারী করতে আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডিস। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে দুদেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের বন্ধুত্ব কেবল দৃঢ়ই নয়, বরং এটি ভবিষ্যৎমুখী। তিনি উল্লেখ করেন, গত এক দশকে সাইপ্রাস থেকে ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যের একাধিক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
1: সাইপ্রাস ভারতকে টপ 10 ইনভেস্টর में से एक है। पिछले एक दशक में সাইপ্রাস से ভারত में निवेश लगभग डबल हुआ है। दोनों देशों के बीच ट्रस्ट बढ़ा है। ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সে তমাম নই সম্ভাবনায় বনি হিসা লাভ উঠাতে হুয়ে হম আগলে 5 বর্ষো মে ইস ইনভেস্টমেন্ট কো ফির সে ডবল করনে কা লক্ষ্য রাখ রে।
0: এর আগে আজ সকালে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং সামাজিক মাধ্যমে এক বার্তায় দুদেশের সম্পর্ক ও ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই ইতিবাচক আলোচনাকে স্বাগত জানান। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু আজ সকালে আগরতলার অক্সিজেন পার্কে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে রাজ্যপাল বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন। তিনি অক্সিজেন পার্কের অর্কিডিয়াম ও ফার্নারিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল, টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টর পি এল আগরওয়াল, পিসিসিএফ চৈতন্যমূর্তি প্রমুখ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আজ গান্ধীগ্রামস্থিত প্রকৃতি ভবনে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জৈব বৈচিত্র্য মানব জীবনের ভিত্তি, যা আমাদের খাদ্য ও বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করে। তিনি সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানেও যোগ দেন। উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল সহ বন দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা। গোমতী জেলার 8টি ব্লকে গ্রামীণ এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 বাস্তবায়ন শীর্ষক একদিনের প্রশিক্ষণ শিবির আজ উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরে গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জীব দেববর্মা গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে এবং দূষণ নিয়ন্ত্রণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন। সাংসদ বিপ্লব কুমার দেবের আবেদনে সাড়া দিয়ে রানী কমলাপতি স্পেশাল ট্রেন 01666-01665 আগরতলা ও মধ্যপ্রদেশের রানী কমলাপতি স্টেশন পর্যন্ত এখন থেকে নিয়মিত চলাচলের জন্য রেলমন্ত্রক অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেবকে আজ এ খবর জানিয়েছেন। সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব ঊনকোটি জেলাতেও পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ প্যাঁচারথল ব্লকের অন্তর্গত নবীনছড়া এডিসি ভিলেজ কমিটির কার্যালয় প্রাঙ্গণে এবং আন্ধারছড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির। এখানে আধার কার্ডের নথিভুক্তিকরণ, এসটি, ইনকাম সার্টিফিকেটের দরখাস্ত ও প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়। তাছাড়া স্বাস্থ্য দপ্তর থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারাও বিতরণ করা হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল ছবিমুড়াকে বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। আজ সচিবালয়ে ছবিমুড়ার সৌন্দর্য বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নে এক পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, এডিসির কার্যনির্বাহী সদস্য সি কে জমাতিয়া, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। দেশের প্রতিবন্ধী বা দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি

প্রদান করা হয়। গত 15 মে থেকে পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in-এ অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনপত্রগুলি শুধুমাত্র অনলাইনেই জমা দিতে হবে এবং পোর্টালটি 31 জুলাই পর্যন্ত খোলা থাকবে। পুরস্কারের বিশদ নির্দেশিকা সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইট www.depwd.gov.in-এ পাওয়া যাবে। সরকারের পক্ষ থেকে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। আজ নতুন দিল্লিতে বিএসএফ এর অলংকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী শাহ বলেন, এই প্রকল্পটি ড্রোন, রাডার, ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তিগত সম্পদে সজ্জিত হবে। তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে স্মার্ট বর্ডার কনসেপ্টের আওতায় সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সব ধরনের প্রযুক্তিকে একীভূত করে একটি দুর্ভেদ্য সীমান্ত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, দুর্বলতা এবং একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিএসএফ ক্রমাগত দেশের গৌরব রক্ষা করে চলেছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, জাল নোটের প্রচলন এবং অস্ত্র ড্রাগস চোরাচালান সহ নিরাপত্তার কথাও তিনি তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী একটি আরও সমন্বিত এবং ব্যাপক নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে বৃহত্তর সমন্বয়ের আহ্বান জানান। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। আগরতলার শিক্ষা ভবনে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল জানান, কাট অফ মার্কস অনুযায়ী পিসিএম গ্রুপের মেধা তালিকায় রয়েছে 1745 জন এবং পিসিবি গ্রুপে 3684 জন। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অর্ঘ্যজ্যোতি সাহা, দ্বিতীয় বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অনিমেষ সরকার ও তৃতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী। পিসিবি গ্রুপে প্রথম মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলের বৈভব রায়, দ্বিতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী ও তৃতীয় শিশুবিহার স্কুলেরই ছাত্র অর্ণব মিত্র। উত্তর ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে জনগণনা 2027 বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সূচনা করেন জনগণনার রাজ্য অধিকর্তা রতন বিশ্বাস। উপস্থিত ছিলেন উত্তর জেলা সহকারী জেলাশাসক বিজয় সিনহা, জনগণনা সহকারী অধিকর্তা শুভজিৎ দেবরায় প্রমুখ। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ উদয়পুরের গোমতী জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রকল্পের অগ্রগতি, পানীয় জলের সংযোগ প্রদান, পাইপলাইন সম্প্রসারণ এবং চলমান কাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ আকাশবাণী আগরতলার উদ্যোগে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী আগরতলার উত্তর গেট থেকে এই ম্যারাথন শুরু হয়ে গান্ধীমূর্তি পর্যন্ত গিয়ে পুনরায় অফিস প্রাঙ্গণে ফিরে আসে। ম্যারাথনের সূচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট দীপা কর্মকার এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী। আকাশবাণীর 90 বছরের গৌরবময় পথ চলাকে স্মরণ করে আয়োজিত প্রতীকী ম্যারাথনে আকাশবাণীর আধিকারিক, কর্মী, শিল্পী, শ্রোতা এবং বিভিন্ন স্তরের ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ জীবনযাপন, সামাজিক সম্প্রীতি এবং আকাশবাণীর ঐতিহ্যবাহী ভূমিকার বার্তা তুলে ধরা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 214 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পিটিএ মাঠে নিউ প্লে সেন্টার 39 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে, এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস তিন উইকেটে স্পোলিংগো ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 4 উইকেটে চাম্পামুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51,000েরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী আগরতলার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: হ্যালো, নমস্কার। কে বলছেন?
1: সোনারগাঁও থেকে বলতি দাস।
0: বলতি দাস, কেমন আছেন?
1: হ্যাঁ দাদা ভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও খুব ভালো, আপনারা ভালো থাকলে আমি আর ভালো হই। কোন ছবি বলুন?
1: আন্দা কানুন
0: গানে
1: আসনা।
0: আচ্ছা ঠিক।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, সুস্বাগত। কে বলছেন?
1: নমস্কার। কনিকা বর্মা,
0: কোথা থেকে?
1: কাগজপুর থেকে।
0: কোন ছবির গান শুনতে চান?
1: হ্যাঁ, মিশন দুটি হতে হয়েছে
0: আচ্ছা,
1: এবং মামা দাদু তো কণ্ঠে
0: গানের কলি।
1: গানের কলি তো ফুল গোলাপ ওরকম আছে।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আপনার প্রিয় গানটি তাহলে। নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার, আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি স্যার।
0: কেমন আছেন?
1: আছি ভালো, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। কোন ছবির গান শুনতে চান বলুন?
1: আজকে হাতি মেরা সাথী,
0: হাতি মেরা সাথী।
1: হ্যাঁ, গানের লাইন হলো চল চল মেরা সাথী।
0: আচ্ছা,
1: দেখবেন নাম বলবো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কৃষ্ণমোহন মোড়া সিং তোজালগঞ্জ থেকে, নারায়ণ নদীন্দ্র নাগতনগর থেকে, বিশ্বজিৎ পাল
0: বাস
1: থেকে, সুমন মোহরি।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: উদয়পুর থেকে দীপা দাস বলছি।
0: কোন ছবি?
1: ছবি বাংলা সাথী,
0: গালে কলি।
1: গানের কথা হলো ও বন্ধু তুমি শুনতে কি পাও।
0: আচ্ছা, ঠিক আছে। বন্ধু কি শুনছেন?
1: জানি না, হয়তো শুনতেও পারে।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে তাহলে গান। হ্যাঁ, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: ঘন্টা থেকে কীর্তন আছি।
0: কোন ছবির গান শুনতে চান?
1: আজকে তো বর্ষা যেহেতু লোক থাকে না, তো এক যে মহড়ার হবে তার তো টিপি টিপি বর্ষা পানি আর কি।
0: আচ্ছা, বর্ষা তো মাত্র শুরু হচ্ছে,
1: না
0: বস্তা ছাড়বে কেন?
1: লোক থাকে না, আমরা দিনে রাত্রে এমনি বর্ষাটার একটু লজ্জা দিয়ে দিয়ে আছে।
0: না, বর্ষার সময় তো বর্ষা আসবেই। ঠিক আছে, যাচ্ছি আপনার গানটি। নমস্কার।
1: আচ্ছা নমস্কার, সবাইকে দিয়ে শুনবেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার মোহন।
0: কে বলছেন?
1: নমস্কার, আমি প্রমোদি চক্রবর্তী বলছি, অসম রাজ্যে ছিলাম জেলা থেকে।
0: ছবি
1: আর আজকে আমি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে তেরা নাম। তোমার নাম ছবি থেকে আপনি টাইটেল সং গান শুনিয়ে দিন, তাহলে চলবে।
0: ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে।
1: যারা আকাশবাণী দুনিয়া শুনছে সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা ঠিক আছে,
1: ঠিক আছে, রাখছি।
0: নমস্কার, নমস্কার,
1: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, অবশ্যই শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন।
1: বলছিলাম তাপসী গুপ্ত গেলাম থেকে,
0: হ্যাঁ, ছবি
1: আপনার ওখানে একখানা হিন্দি ছবির গান,
0: হ্যাঁ বলুন, কোন ছবি?
1: ছবির নাম হচ্ছে খান।
0: হ্যাঁ, গানের গলি, ঠিক আছে, যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনে মতো গান। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে? রতনলাল দাস? হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? আচ্ছা, কোন ছবির গান শুনতে চান?
1: গুরুদক্ষিণা।
0: গুরুদক্ষিণা, ঠিক আছে, যাচ্ছি আপনার গানটি।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: আচ্ছা, নমস্কার। আমি আগরতলা থেকে সুমন মোড়ে বলছি।
0: কোন ছবির গান শোনাবো?
1: আর তো সুন্দর সাল পুরনো গ্রামের ছবি, এটা তোমার গাওয়া গানওয়ালা সাল গানওয়ালা। আর
0: আচ্ছা,
1: কয়েকজন বন্ধুদের নাম বলছি,
0: হ্যাঁ, বেশি না, দুই তিনজন।
1: আর শান্তিগড় থেকে অনিশ, আর কলসি থেকে গোপাল গোপাল মহাজন,
0: হুম
1: আর বীরেন্দ্র থেকে বিশেষ স্যার,
0: হুম
1: বীরেন্দ্র সিং আছে।
0: হ্যাঁ, ঠিক আছে, শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা ফোন করবেন 8731875545 এই নম্বরে। একটি কল চলে আসলো, দেখা যাক কলারকে। হ্যালো, নমস্কার, সুস্বাগত। হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি মাধবনগর থেকে রাজন মজুমদার বলছি।
0: ছবি
1: ছবি সাগরিকা
0: কালের কলি
1: হৃদয়ের মাঝে তুমি এই দুটোর মাঝে কোনো পাই না।
0: ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। হ্যালো নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ হ্যাঁ,
1: কৈলাস শহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: ছবি
1: গীত আনন্দ বক্সী, সুর লক্ষ্মীকান্ত আর
0: হ্যাঁ, সময় চলে যাচ্ছে ভাই।
1: বিখ্যাত কানা
0: হুম হুম
1: তেরে আঙ্গন কি টাইটেল সং।
0: হুম হুম হাতে সময় কম তাই শোনাচ্ছে গান। নমস্কার।
1: ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, নিচ্ছি অনুষ্ঠানের সবশেষ কল, দেখা যাক কলার কে। হ্যালো, নমস্কার, সুস্বাগত। ছবি কানে কলি, শ্রোতা বন্ধুরা, যাচ্ছে অনুষ্ঠানের সবশেষ গানটি। নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, তখন পরিবেশিত হলো লাইফ অন ইন মনের মতো গান, আর সাথে ছিলাম আমি সুখ। সবাইকে জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে শুভরাত্রি। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবো এখানে দেশাত্মবোধক গান, শিল্পী সবিতা চৌধুরী।
1: ও মোদের দেশবাসী রে, আয় রে পরাণ ভাই, শোষিত মানুষকে বিচ্ছিন্ন করে

গানটি শুনলেন সবিতা চৌধুরী, মান্দ ঘোষ এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে ভক্তিগীতি নিবেদনে শিপ্রা হালদার।

এতক্ষণ পরিবেশিত হলো নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মিশালি আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন শ্রুতি নাটক কাচ্চা রোড, অভিনয় অংশে পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ।

0: আর পারছি না, সারা দুপুরটা আজ পড়েছি।
1: বাবা, 4:50, এরকম জোর পড়া হলে আমার ফার্স্ট ক্লাস টেবা মারে কে? না, একটু স্নান করা দরকার। উফ, আবার টেলিফোন। হ্যালো,
2: মানুষ মুকুল মুখার্জি আছেন?
1: কথা বলছি, আপনি কে বলুন?
2: আমি কেউ না।
1: কেউ না?
2: না।
1: তবে মানুষ মুকুলের কাছে কি চাইছেন আপনি? কি দরকার?
2: দরকার কিছু না।
1: ফাজদাম হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি।
2: শুনুন শুনুন, একটা কথা আছে।
1: কি?
2: আপনি না খুব সুন্দর।
1: তাই নাকি?
2: হ্যাঁ, স্টিমার পার্টির দিন আপনাকে দেখার পর থেকে আমি ভাবছি এই খবরটা আপনাকে জানানো দরকার।
1: স্টিমার পার্টি?
2: হ্যাঁ, সেদিন বিকেলে আমরা যখন পার্টি শেষ করে ফিরছিলাম, সূর্য পশ্চিমে হেলে গিয়েছিল, এই ঠিক এখন যেরকম হেলেছে। আপনি স্টিমারের ডেকে দাঁড়িয়ে রেলিং এ ভর দিয়ে জলের দিকে তাকিয়েছিলেন, নীল কর্ডের প্যান্ট আর সাদা সিল্ক টুইলের হাফ শার্ট পরেছিলেন আপনি, মনে আছে? আমি আপনার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই পৃথিবীতে ঈশ্বর যত কিছু সুন্দরের নমুনা দেখিয়েছেন আমাদের, আপনি তার চরম দৃষ্টান্ত।
1: তাই নাকি? ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, দেখি লাইনটা কেটে দিল নাকি? দেখ, কিছু কথাই বলা হলো না, কি তা জানাও গেল না, কিন্তু স্টিমার পার্টির কথা যখন বললো তখন তো নিশ্চয় আমাদেরই কলেজেরই মেয়ে। কিন্তু কে হতে পারে? আর কলেজের এত মেয়ের মধ্যে কাকে বা বুঝবো আমি? কিন্তু আমার গানের মতো গলাই বা কার শুনেছি? হ্যালো হ্যালো,
2: মানুষ মুকুল মুখার্জি আছেন?
1: হ্যাঁ, কথা বলছি, আপনি কে বলুন?
2: 5 দিন আগে ফোন করেছিলাম এই সময়, মনে নেই?
1: মনে পড়েছে, কিন্তু আপনি কে?
2: আমি কেউ না।
1: শুনুন, যদি কেউ নাই হন তাহলে কোনো ভূতের সঙ্গে কথা বলার আমার স্বাদ নেই, আমি ফোনটা রাখছি।
2: এই শুনুন শুনুন।
1: কেন, কি?
2: আজ কলেজে যাননি কেন, খুব পড়ছেন?
1: না।
2: তবে
1: আপনি কে তাই ভাবছি।
2: হ্যাঁ, সারাদিন?
1: হ্যাঁ, সারাদিন।
2: তাহলে আমি তো খুব ভাগ্যবতী বলতে হবে।
1: তাই নাকি?
2: নয়।
1: কেন?
2: বারে, এ আবার কেন কি?
1: আপনি কে?
2: বলবো না।
1: বলতেই হবে।
2: অসম্ভব।
1: বেশ, আমি যেমন করে পারি বার করবো, আপনি কে?
2: বেশ তো।
1: আচ্ছা বলুন তো, আপনি আমাদেরই কলেজের মেয়ে কিনা?
2: বলবো কেন?
1: তাহলে দয়া করে আর আমাকে ফোনে ডাকবেন না, আমি ফোনটা রাখলাম। ইস, আমি নিজে কেন ফোনটা ভাবে কেটে দিলাম? এখন তো হাজার চেষ্টা করে ওই সুন্দর গলাটা শুনতে পাবো না, যদি না মেয়েটি আবার কখনো দয়া করে আমায় একটা ফোন করে। ঠিক আছে, কালকে একবার কলেজে খোঁজ করতে হবে। কি হতে পারে? আর এত মেয়ের মধ্যে কাকে বা বুঝবো আমি? ক্যান্টিন থেকে বেরিয়ে আসছে কয়েকটি মেয়ে, নিশ্চয়ই

0: কেন জানবো না, আজ কলেজে আর্টস লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সনতের কাছে হাঁচতে হাঁচতে নিজের সর্দির ইতিহাসটি বলেননি আপনি?
1: কি আশ্চর্য, মানে আপনি কি করে জানলেন বলুন না?
0: কেন, পাশে দাঁড়িয়ে শুনলাম।
1: পাশে?
0: টের পাননি?
1: কই না তো।
0: আপনি যখনই কলেজে আসেন না, আমি সব সময় আপনার কাছে কাছে থাকি।
1: তার মানে আপনি ওই কলেজেরই ছাত্রী। শুনুন,
0: বলুন,
1: আপনি কে?
0: তা দিয়ে কি দরকার?
1: আমি শুনবো, আমি দেখা করব আপনার সঙ্গে।
0: কি লাভ?
1: আপনারই বা আমাকে এভাবে রোজ রোজ ফোন করে কি লাভ?
0: জানি নে।
1: শুনুন,
0: কি
1: বলুন, আপনি কে বলুন, বলুন।
0: শুনবেন?
1: হ্যাঁ,
0: আপনাকে যে মেয়েটি পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেখে, আপনার কথা সবচেয়ে বেশি ভাবে, সে।
1: কেন, আমি কি খুব সুন্দর?
0: এর চেয়ে সুন্দর আর কিছু তো আমার চোখে পড়েনি।
1: আপনার কণ্ঠস্বর তার চেয়ে অনেক বেশি মধুর।
0: তাই নাকি?
1: হ্যাঁ তাই।
0: অবস্থা যে ভারী খারাপ।
1: একটু তো খারাপই, তাই নিলে এমন করে রোজ রোজ কলেজের মেয়েদের ভিড়ে আপনার খোঁজ করি?
0: তবে তাকে আর বেশি খারাপ করে কাজ নেই বাবা।
1: হ্যালো, হ্যালো, হ্যালো। ফোনটা আবার কেটে দিল। এ তো আচ্ছা যন্ত্রণা পেয়েছে, কিছুতেই বুঝতে পারছি না কি হতে পারে। এদিকে পড়াশোনা মাথায় উঠছে, খেতে পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না, অথচ ব্যাপারটাকে বলতেও পাচ্ছি না।

0: হ্যালো,
1: আমি চেনা যাচ্ছে?
0: খুব, কিন্তু কি ব্যাপার, হঠাৎ 5 দিন একেবারে চুপচাপ?
1: এমনি, তারপর কি খবর?
0: শুনুন শুনুন, আপনাকে আগে বলতেই হবে আপনি কে।
1: বলতেই হবে,
0: তাই নইলে ফোন এলে কখন আমি ফোন ধরবো না।
1: ধরবেন না?
0: না,
1: বেশ,
0: শোনো,
1: কি
0: তুমি কে?
1: কি দরকার জেনে?
0: না জানলে, না জানলে আমি মরে যাব।
1: সত্যি?
0: হ্যাঁ,
1: তবে তো ফোন করবার পারটা এখনই চুকানো দরকার।
0: না
1: না
0: না,
1: তবে কি
0: ফোন তুমি করবে রোজ
1: রোজ?
0: হ্যাঁ
1: বেশ,
0: শোনো, কখন করবে? প্রত্যেক দিন ঠিক এই বিকেল 4:50-এ, যেমন সেই প্রথম দিন করেছিলে।
1: এবছরের চেয়ে সুখের খবর আমি আর শুনিনি। না না, ভুল বললাম, এ জীবনে শুনিনি।
0: তাই নাকি?
1: হ্যাঁ,
0: সত্যি
1: সত্যি
0: সত্যি আমাকে ফোন করতে তোমার ভালো লাগে?
1: এর চেয়ে ভালো তো আর কিছুই লাগে না।
0: কিন্তু তুমি কি চাও যে আমি পাগল হয়ে যাই?
1: একটু পাগল কিন্তু হয়েছেন।
0: হব না, পাগল করলে পাগল হব না। জানো সেদিন কি হয়েছে?
1: কি?
0: সেমিনার থেকে ছুটে বেরিয়ে আসছিল একটি মেয়ে। আমার মনে হলো এই নিশ্চয়ই সেই মেয়ে যে আমাকে রোজ ফোন করে। ব্যাস একটু এগিয়ে গিয়ে ফিক করে হাসবার চেষ্টা করলুম তার দিকে তাকিয়ে। আর যায় কোথায়, সে কি ভ্রুকুটি! আমি তো প্রায় 50 হাত দূরে পালিয়ে গেলাম। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কাউকে মনে মনে কল্পনা করতে বাকি রাখলাম না। আচ্ছা এখনো সত্যি তুমি বলবে না, এত কষ্ট পাচ্ছি যে তুমি কে? আচ্ছা আচ্ছা একটা কথা বলি, এখনো তুমি আমাকে আপনি আপনি বলো কেন?
1: তাহলে কি বলবো?
0: তুমি আমাকে তুমি বলবে? তুমি
1: তুমি বলবো?
0: হ্যাঁ। হ্যালো হ্যালো
2: হ্যালো হ্যালো, বদ্রীবাবু আছে?
0: এই মরেছে, একটা ক্রস কানেকশন হয়ে গেল বাড়ির মধ্যে। এই লাইটটাকে ধরো তো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: এটা কি বিটিআর কোম্পানি?
0: আরে এটা এটা
2: আপনার
0: কি হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, ইস, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর, সবচেয়ে দরকারি সময় এই শত্রুতা।

0: হ্যালো,
1: আমি
0: আচ্ছা শুনো, কাল ক্রস কানেকশন হয়ে গেল আর তুমি ফোনটা ছেড়ে দিলে?
1: ছাড়িনি, কেটে গেল।
0: তুমি কি চাও যে আমি ফেল করি?
1: উমা, সে আবার কি কথা!
0: তুমি কি চাও যে আমি একটা অসহ্য জীবন যাপন করি?
1: না।
0: তবে বলো, তবে কি চাও তুমি?
1: তোমাকে রোজ একবার কলেজে দেখতে, আর

0: এই একটি সময়ে বিকেল 4:50-এ তোমার সঙ্গে একটু কথা বলতে,
1: ব্যাস এই সব।
0: এর বেশি লোভ করতে যে আমার ভয় করে।
1: কেন?
0: যদি তোমাকে আর না পাই, আর কথা বলতে না পারি।
1: কিন্তু তুমি যদি দেখা দাও, তুমি সেটা আরো সার্থক হতে পারে, আরো সুন্দর হতে পারে।
0: যদি না হয়?
1: কেন হবে না?
0: যদি আমাকে তোমার পছন্দ না হয়?
1: পছন্দ তোমাকে? আমার মন ভোমরাকে
0: কেন? অসম্ভব কি?
1: কেন, তুমি কি খুব বিশ্রী দেখতে?
0: নিজেকে কেউ খুব বিশ্রী দেখে? আর দেখলেও তাই বলে নাকি কেউ?
1: তবে তবে তুমি কি খুব কালো?
0: খুব নই, তবে কালোই তো।
1: নিশ্চয় তোমার চুল খুব ঘন।
0: লোকে তো তেমন কথা বলে না।
1: চোখ দুটি নিশ্চয় খুব সুন্দর।
0: তেমন জনরব তো শুনিনি।
1: তবে তবে কি তুমি?
0: আমি আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে করতে।
1: দুষ্টুমি করো না, সত্যি করে বলো।
0: সত্যি, বিশ্বাস করো, সত্যি

0: এই দারুণ গানের মিষ্টি গলা তোমার তো। শোনো, আমার একটা কথা রাখবে।
1: কি কথা?
0: আগে বলো, রাখবে?
1: আগে তুমি বলো কি কথা।
0: আমার একটা গান শোনাবে?
1: গান? মাথা খারাপ, আমি গান জানি না।
0: একটু আগে যে গাইলে,
1: ও তো গুনগুন করে সবাই গায়।
0: আমার ভীষণ ইচ্ছে করছে টেলিফোনে তুমি একটা গান শোনাও।
1: কি অন্যায় আবদার তোমার, আমি টেলিফোনে তোমাকে গান শোনাবো, আর কেউ যদি শুনে ফেলে?
0: সেও শুনবে, আমিও শুনবো।
1: ইস, কি মুশকিলে ফেলো না। কি গান করি বলো তো, আমি কি গান জানি? ঠিক আছে, অতুল প্রসাদের গান একটা মনে পড়ছে, প্রেমের গান নয় কিন্তু।

0: হলো তো, আর পাচ্ছি না।
1: এই তোমার বাথরুম সং এর নমুনা, এত ভালো লাগলো কি বলবো। কিন্তু শোনো, তুমি কিন্তু খুব একটা অন্যায় কাজ করছো। আমি যত মনে মনে আঁকড়াচ্ছি তোমাকে, আর তুমি ঠিক তত দূরে দূরে সরিয়ে নিচ্ছ নিজেকে। তুমি কি সত্যি এখনো জানতে দেবে না তুমি কে? অন্তত বলো কোন ইয়ারে পড়ো,
0: তাহলেই বের করতে পারবে।
1: তোমার কি কম্বিনেশন আছে তা বলতে হবে? অনার্স আছে? কিসে?
0: ইংলিশে।
1: আচ্ছা, এবার তোমাকে নিশ্চয়ই আমি খুঁজে নেব নেব নেব।
0: দেখা যাক তোমার ভালোবাসার জোর।
1: একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা? পুরাকালে দময়ন্তী খুঁজে নিয়েছিলেন নলকে, একালে বেচারা নলকেই খুঁজতে হচ্ছে দময়ন্তী।
0: খুঁজুই না বাবা একটু, কিন্তু দেখো সাপ খুঁজতে কেঁচো না বেরোয়।
1: সেই কেঁচোই আমার স্বর্গ।
0: ইস,
1: সত্যি?
0: দেখা যাক।
1: হ্যালো,
0: কি হলো, দময়ন্তীকে খুঁজে পেলে?
1: না।
0: তাহলে কি হবে এখন?
1: আপাতত খোঁজাটা বন্ধ রাখতে হবে, পরীক্ষা যে একবারে মাথায় মাথায়। এই কমাস তো আর বইয়ের সঙ্গে একটু সম্পর্ক রাখতে দাও নি, এবার একটু না পড়লে যে ফার্স্ট ক্লাসটা হাতছাড়া হয়ে যাবে।
0: ঠিক আছে বাবা, পরীক্ষার আগে আর ফোন করব না।
1: না না না, তা হবে না। ফোন তোমাকে করতে হবে রোজ, একদিনও যেন বাদ না যায়। রোজ বিকেলে 4:50 যেন ঠিক তোমার একটা ফোন পাই। কি মনে থাকবে তো?
0: থাকবে।
1: হ্যালো,
0: আমি।
1: কি ব্যাপার, আজ একেবারে 5 মিনিট লেট?
0: তুমি কি ঘড়ি ধরে বসে থাকো নাকি?
1: এখন 4:55, 4:45 থেকে এক একটা সেকেন্ড কে মনে হয় এক একটা বছর। আগে বলো, আগে বলো, তুমি দেরি করলে কেন আজকে?
0: কিছুতেই তোমার লাইন পাচ্ছিলাম না, কতক্ষণ চেষ্টা করে করে তবে তোমার লাইন পেলাম। আর আমার বাড়িতে তো আর তোমার মতো ফোন নেই, অনেক ঘুরে ঘুরে একটা ফোন করা জায়গা খুঁজতে হয় মশাই।
1: ভাবতে ভালো লাগছে সেই মুহূর্তটা কথা।
0: কোন মুহূর্তটা?
1: একটা ভীষণ ইচ্ছে নিয়ে তুমি আমাকে ফোন করার জন্য ঘুরে বেড়াচ্ছ এখানে ওখানে, একটু গর্বিত হব না তার জন্য?
0: আজ কিন্তু তোমাকে আমি ফোন করছি কংগ্রাচুলেট করতে।
1: কেন, এরম কাজ আমি আবার কি করলাম?
0: তুমি যে এত ভালো কবিতা বলতে পারো তা তো জানতাম না।
1: আমার কবিতা? আমার কবিতা তুমি শুনলে কোথায়?
0: কেন, কলেজের সোশ্যালে?
1: তুমি সত্যি ছিলে?
0: ছিলাম মানে রীতিমতো এর জন্য আমাকে সংগ্রাম করতে হয়েছে।
1: কিরকম?
0: সেদিন আমার মামাতো বোনের বিয়েতে তোমার জন্য যাওয়া হলো না জানো, হঠাৎ কলেজের পোস্টারে দেখলাম তোমার আবৃত্তি। ও মা, বলো আর কোথাও যেতে পারি আমি?
1: সত্যি বলছো, আমার কবিতা শোনার জন্য তুমি কোথাও যাওনি?
0: আগে হ্যাঁ মশাই, ঠিক তাই।
1: আচ্ছা শোনো, তুমি সেদিন ছিলে, তুমি একবার দেখা করনি? আমার একবার মনে হয়েছিল যখন কবিতা বলছি কোথাও তুমি একটা নিশ্চয় লুকিয়ে আছো।
0: আমি আর কে বলো, তোমার চারপাশে কত ভক্ত বাবা, মেয়েদের মুখে তোমার এত সুখ্যাতি আমার কিন্তু মোটেই ভালো লাগে না।
1: হিংসুটে কোথাকার।
0: শোনো, আজ একটা অনুরোধ আছে তোমার কাছে।
1: কি অনুরোধ?
0: টেলিফোনে আমায় একটা কবিতা শোনাবে?
1: আমার সেই জোর করে টেলিফোনে গান গাওয়ানোর জেদ চলছে বুঝি?
0: সত্যি না, শুধু আমার জন্য, আমার জন্য একটা কবিতা তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে।
1: আচ্ছা শোনো, হঠাৎ দুম করে বলে একটা কবিতা বলা যায়?
0: খুব বলা যায়।
1: কেন, কলেজ ফাংশনের সেই কবিতা?
0: বললাম যে শুধু আমার জন্য, আমার জন্য একটা কবিতা তুমি শোনাও। এই শোনো একটা কথা, তোমার সঙ্গে না একটা ব্যাপারে আমার দারুণ মিল।
1: কেন, কি ব্যাপারে?
0: সেদিন তুমি মঞ্চে দাঁড়িয়ে বললে না যে তোমার প্রিয় কবি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কবিতা আমার যা লাগে না, ফ্যান্টাস্টিক।
1: সত্যি বলছো?
0: সত্যি।
1: বেশ, আমার প্রিয় কবির কবিতা আর তোমার প্রিয় কবির কবিতা কয়েকটা টুকরো লাইন তোমাকে শোনাই। তোমার কথা ভাবতে গিয়ে উপরে আনে চাঁদ, আকাশটাকে টুকরো করে ছেঁড়ি, পাপড়ি খুলে এড়িয়ে পড়ে পরমাণুর বাঁধ, আত্মনাদে ভাঙে তারা সিঁড়ি। মনি আমার, মনি আমার সোনা, তোমার পরে নাস্তি শুধু রইল আরাধনা।
0: অপূর্ব কবিতাটা কি সত্যি আমার উদ্দেশ্যে?
1: কি এসে যায়, হও না তুমি হৃদয়হীনা, আমার প্রেম দুই হৃদয়ের সমান বড়, লাস্যহীনে যতই আমায় মাতাল করো শুধাবো না, সত্যি। সত্যি ভালোবাসো কি না? আজকের ফোনটা তুমি নয়, ফোনটা আমি রাখলাম। হ্যালো,
0: আমি
1: বলো, শুনছি।
0: পরীক্ষা তো শেষ হয়েছে, বা শান্তি তো?
1: কদিন যে গেল না।
0: তা ফার্স্ট ক্লাস তো পাচ্ছো, খাওয়াবে না?
1: ফোনের ভেতর খাওয়ানো গেলে নিশ্চয়ই খাবো।
0: আহা, ফোনের ভেতর দিয়ে কেন বাবা, একদিন নেমন্তন্নই করো না।
1: কাল কি হয়েছে জানো? খোদ বড়কর্তা তলব পাঠিয়েছিলেন।
0: বড়কর্তা মানে
1: বাবা? আমার বাবার তো ওষুধের ব্যবসা আছে, তুমি জানো।
0: আজ্ঞে মশাই, তোমার আদ্যপান তো সব জানি। তোমার বাবা ডক্টর এন এন মুখার্জি লন্ডনের ডিএসসি, ওষুধের কারবারে লক্ষ লক্ষ টাকা আয়। আর মা সমাজের বিশিষ্ট মহিলা অরুন্ধতী মুখার্জি।
1: ও, আমায় একটু চান্স দেবে কথা বলার?
0: বলো।
1: বাবা বললেন বিলেত যাবার জন্য তৈরি হও, আর মায়ের প্রস্তাব বিবাহ।
0: বাহ, এ তো খুব আনন্দের কথা।
1: ঠাট্টা হচ্ছে?
0: একেবারেই না। তারপর কি হলো বলো।
1: আমি বললাম বিলেতও যাব না, বিয়েও করবো না। বাবা মা দুজনেই রেগে আগুন হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
0: খুব অন্যায় করেছ।
1: এটা কি তোমার সত্যি মনের কথা?
0: মনের কথা কি কাউকে বলতে আছে?
1: বন্ধু, এসব কথা বলে কেন আমাকে আর কষ্ট দাও?
0: কষ্ট? কিসের কষ্ট?
1: যদি বলি তোমার জন্য আমার ভীষণ মন কেমন করছে।
0: করে নাকি?
1: যদি বলি আমি আর থাকতে পারছি না।
0: আমিও আর পারছি না গো।
1: আচ্ছা শোনো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো?
0: কেন, এখনো সন্দেহ?
1: মাঝে মাঝে ভয় করি। একবার একবার তুমি দেখা দাও লক্ষ্মীটি।
0: কিসের ভয় তোমার?
1: হঠাৎ যদি আমার সব স্বপ্ন তুমি ভেঙে দাও। আগে বলো, আমাকে ছেড়ে কখনো কোথাও তুমি চলে যাবে না কি বলো? হ্যালো হ্যালো।
0: হ্যাঁ শুনছি তোমার কথা, কিন্তু আজ তোমাকে অন্য কারণে ফোন করেছি। একটা কথা তোমাকে বলবার আছে।
1: কি কথা?
0: আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি।
1: অসম্ভব,
0: উপায় নেই।
1: আমি বিলেত যাওয়া নাকচ করে দিলাম, আর তুমি?
0: আমি যে মেয়ে।
1: বেশ, একজন মেয়ের উপর যা সবচেয়ে বেশি জোর থাকে সে ক্ষমতা আমাকে দাও, আমি তোমাকে নিয়ে বিলেত যাবো।
0: এতখানি?
1: হ্যাঁ এতখানি।
0: পাগল।
1: হ্যালো হ্যালো হ্যালো। এখনো সেই পুরনো খেলা, আমাকে খেলার পুতুল ভেবেছে। ঠিক আছে ঠিক আছে, এবার এই খেলা আমার শেষ করতেই হবে। কেন এরকম করে বোকামি করছি? দিনের পর দিন নিজেকে কিভাবে নষ্ট করছি, ছোট করছি, হাস্যকর করছি। কলেজে প্রত্যেকটি মেয়ের কাছে নিজেকে সং বানিয়েছি। আর না, আর কখনো ওর ফোন এলে আমি কিছুতেই ধরবো না, ছোঁব না রিসিভার। আজ রাত্রি বাবাকে বলবো আমি বিলেত যাবো।
2: মা, একটু বেরোচ্ছি আমি, বন্ধুরা কেউ এলে বলো আমি কফি হাউসে থাকবো।

0: আপনার কাউন্টার থেকে একটু ফোন করা যাবে? আমার খুব দরকার।
1: হিস্টোনসের চিত্রা চৌধুরী, এ আবার কাকে ফোন করছে? আমার মতো কেউ আবার বধ হচ্ছে না তো? চেহারাটা কিন্তু ভারী মিষ্টি, স্নিগ্ধ, চুপি চুপি কোথায় কথা বলছে একটু শোনা যাক তো।
0: হ্যালো, এটা কি 464453? আমি একটু মানুষ মুকুল মুখার্জিকে চাইছি। ও, উনি বাড়ি নেই? কখন ফিরবেন? না, কিছু বলতে হবে না, প্লিজ বলবেন, আমি কাল বিকেলে 4:50 ফোন করে নেব।
1: আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমিও দেখে নিচ্ছি।
0: ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন একেবারে, কেমন করে পথ চলেন দেখতে পান না?
1: আগে
0: আরে হ্যাঁ করে মুখের দিকে তাকিয়ে কি দেখছেন?
1: মানে দেখবার জিনিস সকলে একটু দেখে কি না?
0: দেখবার জিনিস মানে মেয়েরা কি হিপোপটামাস না বাইসন?
1: ছি ছি ছি ছি, কি যে বলেন, আপনারা হলেন গিয়ে ওই যে বলে কি না, চাঁদ তারা ফুল পাখি।
0: চুপ করুন, আর আর কি করতে হবে না, শুনুন
1: শুনুন শুনুন, যাবেন না। কি করলে আপনার রাগটা ভাঙানো যায় সেটা আমাকে বলতেই হবে।
0: দয়া করে স্বভাবটি শোধরান।
1: আগে হ্যাঁ, আমি তো আমার স্বভাব নিশ্চয়ই শোধরাবো, কিন্তু আপাতত এখন কি করলে?
0: বাজে কথায় আমার সময় নষ্ট করবার মতো সময় নেই।
1: আহা, এমন সুন্দর আশ্বিন মাস, আকাশে বাতাসে এমন চমৎকার শরৎ মেঘের লীলা, এখন কি একটা বাজে কথা বলার সময়? আমি বলছিলাম কি, এই সময় চট করে আমার গাড়িটা চড়ে একবার লেকটা চক্কর দিলে কেমন হয়?
0: খুব বিশ্রী, এসব অর্থহীন প্রলাপ বক্তব্য হলে আপনি নিজের মনে বকুন, আমি চললুম।
2: আর দাঁড়ান না, আপনি যাবেনই তো?
1: আমার সঙ্গেই চলুন না।
0: কি,
1: কলেজের গেটে দাঁড়িয়ে কি সব কথা বলা যায়, নাকি ফোনে ফোনেই সব কথা বলবেন? হ্যাঁ,
0: আপনি আপনি মানে একটি ইডিয়ট।
1: তুমি তুমি একটি ফুল।
0: কি বললেন?
1: বললাম তুমি মানে শ্রীমতী চিত্রা চৌধুরী, অর্থাৎ কলেজের সবচাইতে মিষ্টি মেয়ে, হিস্ট্রি অনার্সে তথাকথিত হরিণাক্ষী, মানুষ মুকুলে মন ভোমরা।
0: কি ভীষণ লোক!

0: আর পারছি না, সারা দুপুরটা আজ পড়েছি।
1: বাবা, 4:50 এরকম জোর পড়া হলে আমার ফার্স্ট ক্লাস টেবা মারে কে? না, একটু স্নান করা দরকার। উফ।

শুনলেন শ্রুতি নাটক কাচ্চা রোদ। অভিনয়াংশ ছিলেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। আকাশবাণী মিলনীয়া এখন শুনবেন হারানো দিনের গান, শিল্পী আশা ভোসলে।

এতক্ষণ পরিবেশিত হলো হারানো দিনের গান। শিল্পী ছিলেন আশা ভোঁসলে। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 23শে মে 2026 খ্রিস্টাব্দ শনিবার অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন ঋগ্বেদ থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান সকাল 6টা বাজে 10 মিনিটে, নিবেদনে ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনি খরাং শুনবেন সকাল 6টা বাজে 25 মিনিটে, 6টা বাজে 50 মিনিটে শুনবেন যন্ত্রসঙ্গীত, 7টা শুনবেন অনুষ্ঠান আজ সকালে, 7টা বাজে 25 মিনিটে, বেলা 1টা বাজে 30 মিনিটে এবং সন্ধ্যে 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7টা বাজে 35 মিনিটে এবং 7টা বাজে 40 মিনিটে, 7টা বাজে 45 মিনিটে শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। 8টায় শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8টা বাজে 15 মিনিটে, 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9টা বাজে 5 মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 10টা বাজে 5 মিনিটে শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে ভজন, নিবেদিত হবে সকাল 10টা বাজে 30 মিনিটে। বেলা 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11টা বাজে 5 মিনিটে এবং বেলা 1টা বাজে 40 মিনিটে, দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ, 2টা বাজে 15 মিনিটে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 2টা বাজে 30 মিনিটে শুনবেন অনুষ্ঠান আমিনারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, পরে শুনবেন দুপুরের আড্ডা, 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3টে বাজে 5 মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5টায় এবং 5টে বাজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5টে বাজে 10 মিনিটে, শুনবেন একই গীতিকারের গান, দুঃখিত একই সুরকারের গান, সুরকার রাহুল দেববর্মন, লোকসঙ্গীত শুনবেন লোকগীতি অনুষ্ঠানে বিকেল 5টে বাজে 45 মিনিটে, সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথমে শুনবেন আদা এবং হলুদ চাষ এ নিয়ে কিছু কথা, পরে শুনবেন মলসুম গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কিষাণবাণী সন্ধ্যে 6টে বাজে 30 মিনিটে, 7টায় আমাদের অনুষ্ঠান পরিচিতি, 7টে বাজে 5 মিনিটে শুনবেন লাইভ ফোন ইন সমীপ এসো, ফোন করবেন 8731875545 এই নম্বরে, 7টে বাজে 45 মিনিটে এবং 7টে বাজে 55 মিনিটে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ককবরক এবং পরে স্থানীয় বাংলা সংবাদ, লাইভ ফোন ইন মনের মতো গান শুনবেন রাত 8টে বাজে 5 মিনিটে, শ্রোতা বন্ধুরাও ফোন করবেন 8731875545 এই নম্বরে, রাত 9টায় শুনবেন যুববাণী, 9টা বাজে 30 মিনিট শুনবেন সরগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান, অনুষ্ঠানে চন্দ্রকোষ রাগে শরৎ বাজে শোনাবেন আলী আকবর খাঁ, 10টায় শুনবেন হারানো দিনের গান। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দেওয়া হলো
আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, 103.7 মেগাহার্জে প্রচারিত আমাদের অধিবেশনের এখানে শেষ হলো। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 10:30 হয়ে 18 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।